বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 3রা জিলহজ 1447 হিজরি, 21শে মে 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 7th of Joshto, the 3rd of Jilhaj, and May the 21st. The news read by Shamima Nasreen. First, the headlines. Prime Minister urges Ansar VDP members to perform duties with discipline and professionalism. BNP government will start work on Poddar and Tista marriage project, says Tariq Rehman at rally in Gajipur. Government will not impose any unilateral decision in forming independent media commission, informs Information and Broadcasting Minister. Sale of advance return train tickets centering Eid-ul-Adha begins today. U.S. is ready to attack on Tehran again if Iran did not agree to a peace deal, says Donald Trump. And Bangladesh whitewash Pakistan in test series, Prime Minister greets Tigers. Now the details. Prime Minister Tariq Rehman has called upon the members of Bangladesh Ansar and Village Defence Party VDP to perform their duties with utmost discipline and strictly following the chain of command. He made the call while addressing the 46th National Rally of the Bangladesh Ansar and VDP at the Ansar VDP Academy at Shafipur of Gajipur yesterday. The Prime Minister expressed the hope that through dedication, discipline, professionalism and patriotism, the Ansar VDP would emerge as a technology-driven and humanitarian social force in future. Tariq Rehman said through professionalism, public engagement and contributions to grassroots security and social development, Ansar and VDP have evolved into a multidimensional and people-oriented force. Referring to the role of the forces after August 5, 2024 mass uprising, the Prime Minister said Ansar and VDP members played important roles in guarding police stations, managing traffic and ensuring security at key point installations KPI during the period. He also noted that the force has been actively involved not only in maintaining law and order, but also in creating social awareness, disaster management and technology-based public services. Tariq Rehman also said that the Ansar VDP has earned public trust as a reliable first responder volunteer force during disasters. Their bravery, quick response and humanitarian commitment during flood fire incidents and other disasters are exemplary. Remembering the forces' contribution to the country's great war of liberation, Tariq Rehman said around 40,000 Ansar members participated in the war with rifles and 670 members embraced martyrdom. Speaking about sports and culture, he said Ansar VDP's achievements are commendable in this field. After the speech, the Prime Minister went around different sections of the academy, including handloom and weaving industries, pottery units, livestock farms and the Japanese language training center. He was also informed about how the Ansar and VDP members were working. Information and Broadcasting Minister Johiruddin Shopun, State Minister for Railways Habibur Rashid, Prime Minister's Defence Advisor Brigadier General Retired Dr. A.K.M. Shamsul Islam, Chief of Army Staff General Waqir Jaman, lawmakers and senior government officials were present at the event. Earlier, the Prime Minister joined the 46th National Rally of Bangladesh Ansar and VDP at the Bangladesh Ansar and VDP Academy. He started the program by paying tribute to the martyrs of the Great War of Liberation of 1971 by placing a wreath at the memorial on the academy premises. Prime Minister Tariq Rehman laid the foundation stone of the National Disaster Management Research and Training Institute building at Shatash Chaurasta area of Dharpara in Gajipur yesterday. After laying the foundation stone, the Prime Minister released fish fry into a pond on the institute premises and planted a sapling. Speaking on the occasion, Prime Minister said the BNP government will start work on the Poddar Barrage and Tista Barrage projects, stating that the government has already decided to construct the Poddar Barrage in the country's northern and southern regions. He said over the border, barrages are being built and water is being diverted in different ways, while Bangladesh receives less water during the dry season. He said the government wants to construct this barrage so that people and farmers in the country can get water on time during both monsoon and dry seasons. Tariq Rahman acknowledged another serious issue is that seawater is entering the country's southern region because of the Farka barrage. As a result, salinity is increasing in areas including the Sundarbans. Many plants are being damaged while various animals are becoming extinct. Highlighting the BNP's electoral pledge of excavating canals, he said after forming the government, they have already started the canal excavation program. This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said the government will not impose any unilateral decision in the process of forming an effective and independent media commission. The Information and Broadcasting Minister was speaking as the chief guest at a seminar organized by BBC Media Action with support from UK International Development in the capital yesterday. He said the final framework of the proposed commission would be prepared through consultations with all stakeholders, taking into consideration previous discussions, proposals and relevant documents. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman also spoke at the seminar as a panel discussant. The Information and Broadcasting Minister said senior leaders of newspapers, owners, associations and the Editors' Council recently held fruitful discussions with the Prime Minister on the issue. He added a consultative committee would be formed based on the existing documents and recommendations, and after receiving its suggestions, further discussions would be held with all stakeholders, media associations and international development partners. The minister said no positive initiative or document from the past would be excluded from the reform process. Rather, all previous efforts would serve as the foundation for the future work. Sale of return train tickets for the upcoming Eid ul-Adha will start today. Bangladesh Railway Authority said tickets for the journey on May 31st will be sold on the first day. Meanwhile, Bangladesh Road Transport Corporation, BRTC, is going to launch its special bus service from next Saturday on the occasion of Eid ul-Adha. BRTC started selling advance tickets from May 17. U.S. President Donald Trump has said the United States was ready to proceed with further attacks on Tehran if Iran did not agree to a peace deal. He also said Washington could wait a few days to get the right answers. Speaking to reporters, Trump said the situation was right on the borderline and could escalate quickly. Meanwhile, Iran's chief negotiator says the United States wants to restart the war and is carrying out overt and clandestine movements that signal a new attack. The Islamic Revolutionary Guard Corps, IRGC, has warned the Middle East war would spread far beyond the region if the U.S. and Israel resume their attacks. China and Russia have signed more than 20 agreements on trade and tech, as well as a declaration on a multipolar world order. The agreements came after a meeting between Chinese President Xi Jinping and visiting Russian President Vladimir Putin in Beijing yesterday. They also issued a joint statement in which they criticized the U.S. military actions and Trump's Golden Missile Defense Shield project. Both the countries signaled a deepening partnership and warned against a global return to the law of the jungle. Xi Jinping said China and Russia should focus on promoting a more just and reasonable global governance system, while Putin said they had reached a truly unprecedented level in their relations. However, the two countries did not announce a breakthrough on the Power of Siberia 2 gas pipeline project between them. Finally, weather and forecast. Volatile 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusts to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Prime Minister urges answer VDP members to perform duties with discipline and professionalism. BNP government will start work on Podda and Tista barrage projects, says Tariq Rahman at rally in Gajipur. Government will not impose any unilateral decision in forming independent media commission, informs Information and Broadcasting Minister. Sale of advance return train tickets entering Eid ul-Adha begins today. U.S. is ready to attack on Tehran again if Iran did not agree to a peace deal, says Donald Trump. And Bangladesh whitewash Pakistan in test series, Prime Minister greets Tigers. And that is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে নুরুন্নাহার সুমনা। খুলনায় গতকাল থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026। এবছর সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবোধ সম্পদ ও জীবন। খুলনায় এ উপলক্ষে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার এতে স্বাগত বক্তৃতা করেন। এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জোড়াগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জামাদি প্রদর্শন এবং ব্যবহার, জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ এবং ভিডিও প্রদর্শনী। খুলনা বিভাগের বিভিন্ন জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 পালিত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বাজেট পাশ হলে দেশে হাসপাতালগুলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে। তিনি গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত 17 বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি, শুধু লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারও এখাতে নজর দেয়নি। এ অর্থবছরে বাজেট বৃদ্ধি করছি। বাজেট পাশ হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, আগামী 5 মাসের মধ্যে খুলনা সহ দেশের 5 বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশু স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত তৈরি হবে। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরেজান্নাত সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের এক কর্মশালা গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ মুজিবুর রহমান, কুয়েটে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড মোহাম্মদ শাহজাহান আলী, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড ফজলে রাব্বি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক এবং কেডিএর সদস্য রুহুল আমিন এতে বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এই কর্মশালার আয়োজন করে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় বিষয়ক এক সভা গতকাল কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ঈদে পশুর হাট সহ সামগ্রিক নগরী নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নৌপথে কুরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করতে নৌপুলিশ ও জেলা পুলিশকে এবং সড়কপথে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার সহ নৌ, হাইওয়ে, রেলওয়ে, শিল্পাঞ্চল, সিআইডি, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের ইউনিট প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির এক সভা গতকাল রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা গতকাল সাতক্ষীরা শহরের কামালনগর লেকভিউ রিসোর্টে অনুষ্ঠিত হয়। কর্মশালায় পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, নিরাপদ পানি নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। চলতি বোরো মৌসুমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গতকাল থেকে শুরু হয়েছে সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। সরাসরি কৃষকদের কাছ থেকে এসব খাদ্যশস্য সংগ্রহ করবে খাদ্য বিভাগ। উপজেলা খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করবেন। খাদ্য উদ্গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় চালকল মালিক ও ডিলাররা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় প্রতি কেজি 49 টাকা দরে 7,886 টন চাল এবং প্রতি কেজি 36 টাকা দরে 739 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলা খবর ফুটবল। খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে গতকালের ফাইনাল খেলায় বালক বিভাগের সাতক্ষীরা জেলা দল 3-0 গোলে যশোর জেলা দলকে এবং বালিকা বিভাগের সাতক্ষীরা জেলা দল 1-0 গোলে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, শুরুতেই শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী ফরিদা পারভীন এবং আবু জাফর, গানে কথা লিখেছেন আবু জাফর।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: আপনারা শুনছেন দেশের গান। সর্বশেষ গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নঈম গহর।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই হৃদয়টা নয় কোনো অট্টালিকা এমন চমৎকার কথা বলার গান শোনাব শাহানা সুলতানা বিউটির কণ্ঠে। গানে কথা সাজিয়েছেন সঞ্জীব কুমার রায়, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

এত কথা বলি, এত কিছু বলি, তারপরও এতটুকু অভিমান সইল না। অশোক কুমারদের লেখা গান এবারে শুনব। শিল্পী গৌতম সরকার, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে গিয়েছেন রিম্পা বিশ্বাস, শুরু করেছেন সাধন ঘোষ, কথা লিখেছেন সঞ্জীব কুমার রায়।

অনুষ্ঠানের সব শেষে গিয়েছেন অম্বিকা রানী সাহা, গানের সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী, কথামালা সাজিয়েছেন রেজাউল করিম টিপু।

প্রিয় শ্রোতা, গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তামান্না মিনহাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়। তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনী সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল গাজীপুরের ধরপাড়া এলাকার ২৭ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময়মতো পানি পায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জহিরউদ্দিন স্বপন বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের গণমাধ্যম কমিশন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আজ থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩১শে মের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আমাদেরকে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে। সকাল 9:05 মানে অপেক্ষার প্রহর যেন ফুরিয়ে আসা। আমরা প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করি কখন আমাদের প্রিয় আয়োজনগুলো আমাদের সাথে আসবে। তাই বন্ধুরা, আর অপেক্ষা নয়, আপনাদের জন্যই আমরা আমাদের আজকের রূপালী ডালি সাজিয়ে নিয়ে বসেছি। প্রতিদিনের মতো কথা বলবো আপনাদের সাথে ফোন ইন পর্বে অনুষ্ঠানের মাঝে, আর সেই সাথে আজ কিন্তু চিঠি রয়েছে, মনটাও বেশ ফুরফুরে লাগছে। তো চিঠি এবং ফোন ইন পর্ব দুটো নিয়েই সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি
1: এবং আমি পল্লি মণ্ডল।
0: আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। তো বন্ধুরা, আমাদের কাছে যদি ফোন করতে হয় তাহলে অবশ্যই ফোন করতে হবে সেই পুরনো নম্বরটিতে, যে নম্বরটি আপনারা জানেন।
1: আপনারা অবশ্যই জানেন, তারপরও আরো একবার জানিয়ে দিচ্ছি,
0: নতুন বন্ধুরা কিন্তু লিখে নিতে পারে, তাই না? 0974 1274 1296। রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানা। তো আর কথা নেই বন্ধুরা, চলুন চিঠিতে চলে যাই। প্রথম যে চিঠিটি হাতে নিয়েছি, আমাদের বন্ধু লিখেছেন টিউলি মণ্ডল, শান্তিনগর ডুমরিয়া থেকে। আর আপনার সাথে আছেন তুলি, রাহিমা, লাভলি, অঞ্জলি, কাকলি, অনু, সোহাগী, সীমা এবং সেতু। লিখেছেন যে আমার প্রিয় রূপালী, আমরা সবাই ভীষণ ভালোবাসি তোমাকে, আর আমার কিউটাপরা কেমন আছো জানতে চেয়েছে। নিশ্চয়ই আমার বন্ধুরা, আপনারা যারা লিখেছেন আপনাদের পাশাপাশি আমরাও ভালো আছি। শুনতে চেয়েছেন আমি তোমার বধূ তুমি আমার স্বামী, এই সুন্দর গানটি আরাধনা ছবি থেকে শিল্পী শ্যামী আক্তার।

0: এবারে জুবের আল ফাহাদ, আপনি ধামাইল বেতার শ্রোতা ক্লাব ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন তোমাকে চাই, এই ছবির গান শোনানোর জন্য। আর বন্ধুর সাথে রয়েছেন রুবেল আবদুল্লাহ এবং এবং একটা নাম বোঝা যাচ্ছে না, ও রাজা। তোমাকে চাই শোনানো যাবে কি?
1: অবশ্যই, তোমাকে চাই এই ছায়াছবি থেকে শুনে আসি চলুন এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে এই গানটি।

হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।

0: নিশ্চয় প্রস্তুত আছেন কথা বলতে। 01974121970 এই নম্বরে প্রথম বন্ধু কে আছেন কথা বলে নি। জি আদাব, বলুন কখন দা। হ্যাঁ বলুন। হুম হুম বলুন, কি গান শুনতে চান? প্রাণের চেয়ে প্রিয় কোনটা? হ্যাঁ সত্যি তাই, ধনী গরিব কিন্তু একই মানুষ, একই রক্ত দিয়েই আমাদের তৈরি। তো এবারে কে আছেন দেখি,
1: বলুন কোন গানটি শুনতে চান? আচ্ছা
0: কি গান? প্রেমিক যেজন, ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকবার জন্য, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, বলুন। হ্যাঁ বলুন। স্বামী কেন আসামি এটা তো বলতে পারবো না, তবে ভালোবেসে আসামি হওয়াই যায়, তাই না? মানুষ তো খেলনার নয়। চমৎকার একটি গান শুনতে চাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে কে আছেন?
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমরা ভালো আছি এবং আশা করি আপনি অনেক ভালো আছেন। হ্যাঁ বলুন কোন গানটি শুনতে চান?
0: কোথা নেই, কোনো নাম নেই, এই গানটি শুনতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে, আমরা শোনানোর চেষ্টা করবো। এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ফকির মুস্তফা। হুম ময়মনসিংহ। হুম হুম অবশ্যই তাই, বিন্দু বিন্দু থেকে যেমন সিন্ধু হয়, ছোট ছোট আশা থেকেও বড় আশায় পরিণত হয়, তাই না? সেটাই তো। এবারে দেখি ছোট্ট আশাকার।
1: হ্যালো কে বলছেন? আদাব
0: করুণ মন্ডল। হুম
1: আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা বলুন কোন
0: মকরন্দ মন্ডল, নাম সবারই কম বেশি বুঝি কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। জি ছন্দ হারিয়ে গেল, তারপরে
1: আমরা কখনোই চাই না যে আপনাদের বা আমাদের কারোরই জীবনের ছন্দ হারিয়ে যাক,
0: সেই আর কি। জীবনের ছন্দ, গানের ছন্দ হারালে না হয় তো তবু ফিরে পাওয়া যায়, কিন্তু জীবনের ছন্দ যেন না হারে। আচ্ছা এবারে কে আছেন বন্ধু? হ্যালো আসসালামু আলাইকুম। হুম ভালো, বলুন। নিত্যানন্দ, হ্যাঁ বলুন দাদা। আচ্ছা নসিমন ছবি থেকে কথা দিলাম জানের জান, ঠিক আছে, আমরাও কথা দিলাম, আমরা শোনানোর চেষ্টা করবো খুলনা বেতার থেকেই আপনার পছন্দের গান। কে আছেন এবারে?
1: হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? আদাব।
0: হ্যাঁ শুনছি দাদা। বলুন। হুম হুম তুমি কেমন গাড়িয়াল, বুঝতে পেরেছি তুমি কেমন গাড়িয়াল, শুধু টানো পরের মাল। আচ্ছা আমাদের নিজেরটাও হোক। আচ্ছা এবারে কার সাথে কথা বলছি? ওয়ালাইকুম আসসালাম, রুবেল ভাই। হুম বলুন। হ্যাঁ। হুম।

0: কোন কলম নিয়ে, তাই তো দেখতে হবে তো, যদি ভালো কোনো কলম থাকে আমরা সেটা না হয় পাঠিয়ে দেবো বিধির কাছে। আচ্ছা, এবারে আরো একজন বন্ধুকে দেখতে পাচ্ছি, পল্লী কে আছেন?
1: ওয়ালাইকুম সালাম, কে আছেন, কে বলছেন আমাদের সাথে?
0: হ্যালো, কিছু বোঝা যাচ্ছে না,
1: লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে।
0: হ্যালো
1: হ্যালো, কে বলছেন? না, আপনার নাম বুঝতে পারিনি, আপনার নামটা আবার একটু বলুন, কোথা থেকে বলছেন? চট্টগ্রাম বন্দর টিলা থেকে হামিদ বলছেন, অনেক
0: হামিদ নাকি হাবিব?
1: হাবিব, হাবিব। চট্টগ্রাম, আপনি কোন গানটি শুনতে চান, আপনার অনুরোধ জানান।
0: চট্টগ্রাম কি টিলা থেকে যেন বলল?
1: বন্দরটিলা।
0: বন্দরটিলা, আচ্ছা, বন্দরটিলা থেকে মোটামুটি যে কোনো একটি গানে ওনার নাম বললেই যথেষ্ট, অর্থাৎ আমরা আমাদের গান নয় নাম শুনতে চাই। ঠিক আছে, চেষ্টা করছি বন্ধু। জি ওয়ালাইকুম আসসালাম। ভীষণ ভালো আছি
2: আমি,
0: হ্যাঁ শামিম রেজা। বলুন, জীবনের এই যে রঙিন দিন, অনেক সুন্দর একটি গান আপনিও শুনতে চেয়েছেন। আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে, আমরা যেহেতু অনেক তথ্য প্রচার করি এই জন্য আমরা একবারই ফোন নিয়ে আয়োজনে। তো কে রয়েছেন শেষ বলে? ধন্যবাদ, আর কথা নয়, এবারে ফিরছি গানের কাছে। কোন গানটি শোনানো যায়?
1: এবার আমরা আবার গানের কাছে ফিরে যাচ্ছি, গান শোনাবো তিন কন্যা ছায়া ছবি,
0: একটাই ছবি।
1: হ্যাঁ,
0: তাই না, তিন কন্যার একটাই ছবি তো?
1: একটাই ছবি, তিন কন্যা ছায়া ছবি থেকে তিন কন্যার এক ছবি এই গানটি। গানের শিল্পী শানু ভট্টাচার্য।
0: শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কে?
1: মকরন্দ মণ্ডল, রায়ের মহল, খুলনা থেকে।

এবারে পোড়ামন টু এই ছবি গান রয়েছে আপনাদের জন্য। মিলন, আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন নদী ও আকাশের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: এবারে শুনব স্বপ্নের ঠিকানা ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিল রেজাউল ঝন্টু হরিণাকুণ্ড ঝিনাইদহ থেকে।

প্রিয় শ্রোতা, শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 23 মে 2026 শনিবার ময়মনসিংহ জেলা সফর করবেন। এ সময়ে ত্রিশাল উপজেলার বৈলার ইউনিয়ন ধারার খাল খননের শুভ উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান এবং তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। বন্ধুরা, রূপালীতে এবারে শোনাব সদরঘাটের কুলি ছবির গান মমতাজ এবং অভির কণ্ঠে। গানটি শুনতে চেয়ে লুৎফর জোয়ার্দার আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, অবশ্যই আমাদের বিভিন্ন তথ্য জানতে হবে, কিভাবে ফ্যামিলি কার্ড পাওয়া যায়, কিভাবে কৃষক কার্ড পাওয়া যায়, কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে আমাদের দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে বিভিন্ন দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে পারি, দুর্ঘটনা মুক্ত থাকতে পারি। অগ্নি দুর্ঘটনা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, তাই অগ্নি দুর্ঘটনা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, নিরাপদে থাকতে হবে। আর যখনই অগ্নি সংযোগ হয়ে যায়, দুর্ঘটনা হয়, তখন কিন্তু তাড়াহুড়া না করে আমরা যতটা সম্ভব মাথা ঠান্ডা করে আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাব।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: রূপালীর প্রায় প্রান্তিকে আমরা চলে এসেছি, সবশেষে রয়েছে দুই পয়সার আলতা, মাত্র দুই পয়সা আলতা ছবির গান আপনাদেরকে এবারে শোনাব। সৈয়দ আব্দুল হাদি এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সেই জনপ্রিয় গানটি এমনত্ব প্রেম হয় চোখের জলে কথা কয়। গানের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জাফর পালোয়ান কাচিরা বরগুনা থেকে।

বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাদের প্রথম অধিবেশন থেকে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে ঠিক বেলা 11:59। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন। শিব প্রত্যাশায় শুভ সকাল।

ছিলাম পল্লী মন্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মহাপান সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। মিডিয়ামের 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে ঠিক বেলা 11:59। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন। শিব প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি পল্লী মন্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। দেশে রেকর্ড সর্বোচ্চ ১৭,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। এই নতুন মাইল ফলকটি গত বছরের ২৩শে জুলাইয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। ওইদিন ১৬,৭৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, দেশব্যাপী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সংশ্লিষ্ট সকল বিদ্যুৎ বিতরণ সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। চলতি মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানায়। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১৯ তারিখে একই দিনে দেশে রেমিটেন্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আজ থেকে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩১শে মে যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঢাকা আরিচা মহাসড়কে এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, আজ ভোরে ঘটনাস্থলে গরুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। চীন ও রাশিয়া বাণিজ্য প্রযুক্তি বিষয়ে ২০টি চুক্তি এবং বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। গতকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। পরে একটি যৌথ বিবৃতিতে মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার আরও ন্যায়ভিত্তিক ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তাদের পারস্পরিক সম্পর্ক সত্যিই একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে পাওয়ার অফ সাইবেরিয়া ২ গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। খেলার খবর সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে, চলবে ৭ জুন পর্যন্ত। এতে বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, ২০১৬ সালে পশ্চিম বাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: নতুন চারলেন সড়ক প্রকল্পের মূল কাজ 75% ইতিমধ্যে শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে খুলনার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যানজটের ভোগান্তি কমবে। খেলার খবর ফুটবল। খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে গতকালের ফাইনাল খেলায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল 3-0 গোলে যশোর জেলা দলকে এবং বালিকা বিভাগে সাতক্ষীরা জেলা দল 1-0 গোলে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানে কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশের গানটি শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটির গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নজরুল সঙ্গীত রবীন্দ্রনাথ মল্লিকের কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শুনলেন রবীন্দ্রনাথ মল্লিকের কণ্ঠে পরপর দুটি নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান শিরিন সুলতানার কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন শিরিন সুলতানার কণ্ঠে আধুনিক গান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন লোকগীতি সুব্রত দত্তের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন হাসান মতিউর রহমান।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

আল্লাহ পাকি শানি হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো স্বভাব পায়। কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরের এতিকাফ অপেক্ষা উত্তম। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে প্রতিবেশী নিরাপদ নয়। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

কাছ দূরের সকল শ্রোতাকে মধু মাসের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান দিয়ে সাজানো হয়। আপনারা এই অনুষ্ঠানে ফোন করতে পারবেন। এই অনুষ্ঠানে আছে ফোন ইন পর্ব। ফোন নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 01974 121 970। এই নাম্বারে আপনারা আপনাদের পছন্দের গানের কথা আমাদেরকে জানাতে পারবেন, আমরা আপনাদেরকে সে গানগুলি শোনানোর চেষ্টা করে থাকি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা রুকসানা হক, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান ও মোহাম্মদ রাকিবুল হাসান। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রথমে শোনাব দোলনা ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি, তুমি আমার কত চেনা। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুফল বিশ্বাস, রায়ের মহল, খুলনা থেকে।

শ্রোতা বন্ধু, এবার ইরফান মৃধা শিপলু এর কণ্ঠে শুনবেন হাওয়া ছায়া ছবি থেকে গান। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মিলন বাবু, মকরন্দ, বিকাশ ও নিত্যানন্দ, রায়ের মহল, খুলনা থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। আমরা চলে যাব আবারও গানের কাছে। লেডি রংবাজ থেকে শুনব এবারের গানটি। শুনতে চেয়েছেন জ্ঞানেন্দ্র পাল, মহেশপুর ঝিনাইদহের বন্ধু। জলেশ আন্তনি ও এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনব এই গানটি।

0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের সাথে সময় হয়ে গেছে সরাসরি যুক্ত হবার। 01974-1219-70 এই নম্বরে ফোন করে সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে, জানাতে পারেন আপনার পছন্দের গানের অনুরোধটি, আর জানাতে ভুলবেন না আপনার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা, যাতে পরবর্তী দিন এই অনুষ্ঠানেই আমরা আবারও আপনাদের পছন্দের গান উপস্থাপন করতে পারি। প্রথম কলটির বন্ধু কে রয়েছেন সাথে?
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আপু আপনারা কেমন আছেন?
2: আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বলুন।
1: আমাকে গান শোনাবেন আখিমুলন সায়াসরি থেকে শিল্পী আব্দুল হাবি ও সামনে আসবেন। কানের কথা কথা বলবো না।
2: আপনার নামটা যদি আরেকবার বলতেন।
1: ধন্যবাদ।
2: হ্যালো,
1: আসসালামু
2: আলাইকুম। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আরেকবার বলুন।
0: আপনার অনুরোধটি আরেকবার বলুন বন্ধু।
2: ধন্যবাদ। হ্যালো হ্যালো আদাব বলুন দাদা।
3: আপনারা সবাই ভালো আছেন?
2: জি আমরা ভালো আছি।
3: খুলনা রায়ের মহল বাজার থেকে মকরন্দ মন্ডল দোকানদার।
2: হ্যাঁ বলুন।
3: একটি পুরনো ছবি সমাধি থেকে খুশিদ আলমের কণ্ঠে একটি গান শোনাবেন। গানের নাম হচ্ছে মা গো মা ও গো মা, আমার তুই বানালি দিওয়ানা মিলনা নিত্যানন্দ। আমরা সবাই মিলে এক জায়গায় গান।
0: ধন্যবাদ শ্রোতা আমাদেরকে শুনবার জন্য। নিশ্চয়ই পরবর্তী কলে আরো একবার যুক্ত হয়ে যাব, সেই প্রত্যাশায় আমাদেরকে শুনতে থাকুন। কে রয়েছেন ফোনের পরে?
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
4: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
2: হ্যাঁ বলুন।
4: আমাকে শোনাবেন অবলম্বন ছবি থেকে গান, বেবি নাজনীন এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের শিরোনাম মনে রেখো চিরদিন ভালোবাসা যেন থাকে।
2: ধন্যবাদ।

0: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। শ্রোতা কে বলছেন, কোথা থেকে?
1: আব্দুল সামাদ, ভাগ্যদ্বারা, ভাগ্যদ্বারা দলত কুষ্টিয়া থেকে।
0: আব্দুল সামাদ জি বলুন।
1: সদন সখী শিল্পী সাবিনা আসবেন, গুনগুনা গুন গান গাইয়া নীলভূম ওরা যায়।
2: ধন্যবাদ। জি আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ বলুন। যত প্রেম তত ব্যথা,
3: সাথে মিলন বাবু আছে, মকরন্দ মন্ডল দোকানদার আছে, আমার ভাই বিকাশ আছে,
2: সবাইকে ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য।
3: আমার গান শোনাবেন, বিয়ের ফুলের ছবির গান, যে কোনো একটি গান শোনাবেন।
0: আচ্ছা, নিশ্চয়ই, ধন্যবাদ শ্রোতা, সুন্দর গানের অনুরোধ করেছেন, চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে।
2: আপনার অনুরোধে কথাটি বলুন।
4: রাজদুল আলী ছবি থেকে রুনার এলার কণ্ঠে গান শোনাবেন, হারে রে বাইরে ঘুম দেখো রে দেখো আমার শিরোনামের গানটি, মিলন বাবুর একটু শুভেচ্ছা।
5: আচ্ছা,
0: উত্থান পতন ছবির নাম?
2: উত্থান পতন,
0: নিশ্চয়ই।
6: দিদি কথা বলছি, বিজন কমস্তা।
2: হ্যাঁ বলুন।
6: কাকসিদল বরগুনা, ছবির নাম স্বামী সিনতাই।
2: স্বামী সিনতাই, হ্যাঁ, গানের কথা।
6: স্বামী সিনতাই
2: জি,
6: কত ভালোবাসেন এই গানটি।
0: সুপ্রিয় শ্রোতা, এখানেই আপাতত জন্য আমরা ফোন ইন পর্বটা স্থগিত রাখছি, গান শুনে এসে আবারও যুক্ত হয়ে যাব সরাসরি আপনাদের সাথে। এবারে শুনবেন সুন্দরী পথ ছায়াছবি থেকে গান, এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়েছেন ফকির মুস্তফা, ময়মনসিংহের বন্ধু।

সুপ্রিয় আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে। এবারে আপনাদেরকে শোনাব সাথী তুমি কার বাণীচিত্র থেকে গান। গানটি শুনতে চেয়েছেন তুহিন কুষ্টিয়া থেকে, গানের শিল্পী মুক্তি ও প্রতীক হাসান।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনাদের সকলের জ্ঞাতার্থে একটি বিজ্ঞপ্তি। নদীতে উপকূলীয় অঞ্চলে চলাচলকারী সকল ধরনের যাত্রীবাহী নৌযানের জন্য ওভারলোডিং করা অত্যন্ত বিপজ্জনক। নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হচ্ছে ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। সুতরাং সকল নৌযানের মাস্টার, মালিক ও যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে, এই তিনটি বিষয় পরিহারে আপনারা সহায়তা করুন। ইনশাল্লাহ তাহলে দেশে আর কোনো নৌ দুর্ঘটনা ঘটবে না। যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা হতে বিরত থাকুন, বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা পরিহার করুন এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা পরিহার করুন। মনে রাখবেন, একটি নৌ দুর্ঘটনায় যানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সকলকে সচেতন হতে হবে। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন এবং বিধি বহির্ভূতভাবে নৌযান পরিচালনা করবেন না। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হওয়ার পূর্বেই নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি যাত্রী হন সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে চলাচল করবেন না। বিজ্ঞপ্তিটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের জন্য যে গানটি, নেওয়া হয়েছে হৃদয় আমার ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়েছেন পলাশ, তিনি কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু। গানের শিল্পী আগুন ও সামিনা চৌধুরী। চলুন শুনে আসি আপনাদের পছন্দের গানটি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: এবার শুনবেন সবুজ সাথী ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে এই গানটি। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনৈদহ থেকে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে। কিছুক্ষণের মধ্যেই বেলা দুটোর সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপর আমরা ফিরে আসবো নিজস্ব আয়োজনে। সে পর্যন্ত শুনতে থাকুন আমাদেরকে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছে কাজল রহমান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান রাজধানীর পল্লবীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে টানা 16 দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী রোববার থেকে ঈদ ও গরমের ছুটি হওয়ার কথা থাকলেও আগামীকাল ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় আজ শ্রেণী কার্যক্রম শেষে ছুটি শুরু হচ্ছে, চলবে 4 জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ 16 দিন আর মাদ্রাসা 23 দিন বন্ধ থাকবে। আজ থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায় আজ 31 মে যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এই লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। দেশে রেকর্ড সর্বোচ্চ 17,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত 9টায় বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। এই নতুন মাইল ফলকটি গত বছরের 23 জুলাই রেকর্ড ভেঙে দিয়েছে। ওই দিন 16,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। চলতি মাসের প্রথম 19 দিনে প্রবাসীরা দেশে 248 কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 82.4% বেশি। বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানায়। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 179 কোটি 30 লাখ মার্কিন ডলার। হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের 19 তারিখে একদিনে দেশে রেমিটেন্স এসেছে 15 কোটি 50 লাখ মার্কিন ডলার। বিশ্ব চা দিবস আজ। 2005 সালে সর্বপ্রথম চা উৎপাদনকারী দেশ শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা যৌথভাবে আন্তর্জাতিক চা দিবস পালন শুরু করে। পরে 2019 সালে জাতিসংঘ চা দিবসকে স্বীকৃতি দেয় এবং পরের বছর 21 মেতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে সংস্থাটি। উল্লেখ্য, মূলত চীন থেকে চা পানের সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং 1996 সালে কিউবা ও ফ্লোরিডার 2টি বিমান ভূপাতিত করাসহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার নেতা রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের 3 জন নাগরিকসহ 4 জনকে হত্যার দায়ে রাউল কাস্ত্রোসহ অপর 5 জনের বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে 94 বছর বয়সী কাস্ত্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তাকে আন্তর্জাতিকভাবে নিন্দার সম্মুখীন হতে হয়েছিল। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডাজ ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। খেলার খবর সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে, চলবে 7 জুন পর্যন্ত। এতে বাংলাদেশ গ্রুপ বি তে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে 1 একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন। এবারে শুনবেন যে গানটি, সেটি শুনবেন শাম্মী আক্তারের কণ্ঠে, ছায়াছবি ছোট মা। গানটি শুনতে চেয়েছেন রেজাউল, তিনি বালিয়া তালা থেকে অনুরোধ করেছিলেন আমাদেরকে ফোন ইনে। চলুন বন্ধু, শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎস।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে

0: যোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: সুপ্রিয় শ্রোতা, সময় হয়ে গেল আরো একবার আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার। ফোনের অপর প্রান্তে কে রয়েছেন সাথে?
1: ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলছি রিজা বল।
1: হ্যাঁ বলুন। ধন্যবাদ।
0: আচ্ছা নিশ্চয়।
2: হ্যালো
1: হ্যালো
2: দিদি,
1: আদাব দাদা, কে বলছেন?
2: জি
1: আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। অনুরোধের কথাটি বলুন।
2: দিদি আমার গানটা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ, এটা বলতে হবে না।
1: আপনাকেও ধন্যবাদ সুন্দর গানটা অনুরোধ করার জন্য।
2: ছবি
0: হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি বাঘার থেকে কে বলছেন? আচ্ছা জি বলুন। আচ্ছা পাসপোর্ট থেকে, তাই না? জি জি নিশ্চয়।
1: আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ভালো আছি।
2: আমি মোহাম্মদ লুৎফর জব্বার বড়খোলা পাংশা থেকে বলছি আপু।
1: হ্যাঁ বলুন।
2: গান শোনাবেন, ছবির নাম অগ্নিসাক্ষী।
1: অগ্নিসাক্ষী আপনিও ভালো থাকবেন। জি আমরা ভালো আছি।
0: জি
1: রায় বিনোদিনী। ওয়ালাইকুম আসসালাম।
2: জি
1: জি।

0: সমস্যা নেই, বলুন শ্রোতা।
1: আমার পছন্দের গান আমি শুনেছি, এই জন্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ অন্য লোকের ছিল।
0: আচ্ছা, আজকের গানটি বলুন। আচ্ছা, নিশ্চয়ই, ধন্যবাদ, সাথে থাকেন। আমাদের আপনাদের উপস্থিতি এবং আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আমরা চলে যাব আবারও গানের কাছে। ফোন ইন থেকে আপাতত এই সময়েই নিচ্ছি বিদায়, চলে যাব পরবর্তী গানটি শোনার জন্য। পরবর্তী গানটি শুনবেন মনির খান ও সোনিয়ার কণ্ঠে, ছায়াছবি বাংলার বউ। গানটি শুনতে চেয়েছেন আব্দুস সামাদ শেখ, বোয়ালমারি ফরিদপুরের বন্ধু।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারে শুনবেন কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে গান। গানটি শুনতে চেয়েছেন কাশেম ও ঝুন্টু, ডুমুরিয়া খুলনার বন্ধু। ছায়াছবি চাওয়া থেকে পাওয়া।

সুপ্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি। আগামী দিন একই সময় এই অনুষ্ঠান শুনবার আমন্ত্রণ জানিয়ে শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 508 কিলোহার্টজ, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদীপ্ত কুমার মহলী।

সুদীপ্ত কুমার মহলের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন আধুনিক গান, শিল্পী ঝুমুরানী গায়েন, গানের গীতিকার সৈয়দ আব্দুল মতিন।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনে আছে পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ মুজিব হায়দার, প্রথম গানটির গীতিকার ইউনুস আল মোল্লা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ মুজিব হায়দার, এবারের গানটির গীতিকার মোহাম্মদ রেজাউল করিম।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মুজিব হায়দার। বাংলাদেশ বেতার খুলনা। এখন ঢাকা কেন্দ্র হতে বেলা তিনটার বাংলা খবর রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পূর্ণ করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে বাংলাদেশের কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, আমসহ বিশ্ববাজারে বাংলাদেশের ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদানস্বরূপ চারজন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী রোববার থেকে ঈদ ও গরমের ছুটি হওয়ার কথা থাকলেও আগামীকাল ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় আজ শ্রেণী কার্যক্রম শেষে ছুটি শুরু হচ্ছে, চলবে ৪ জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ১৬ দিন আর মাদ্রাসা ২৩ দিন বন্ধ থাকবে। আজ থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষ্যে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে রিট করা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর বিধায় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। চলতি মাসে প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানায়। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১৯ তারিখে একদিনেই দেশে রেমিটেন্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার দুটি বিমান ভূপাতিত করা সহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার নেতা রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক সহ ৪ হত্যার দায়ে রাউল কাস্ত্রো সহ অপর ৫ বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে ৯৪ বছর বয়সী কাস্ত্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তাকে আন্তর্জাতিকভাবে নিন্দার সম্মুখীন হতে হয়েছিল। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। খেলার খবর, সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে, চলবে ৭ জুন পর্যন্ত। এতে বাংলাদেশ বি গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এবার শুনবেন ছায়াছবির গান। এ অনুষ্ঠানে প্রথম নেওয়া হয়েছে ময়নামতি ছায়াছবি থেকে গান, শিল্পী বশির আহমেদ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন পাঁচমিশালি গান। প্রথমে শুনবেন দেশের গান রুনা লায়লার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে, শুনছেন পাঁচমিশালি গান। এবার শুনবেন আধুনিক গান, সৈয়দ তানভীর রেজার কথায় নাহিদ সুলতানার কণ্ঠে আধুনিক গানটি এবার শুনবেন।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ সুফিয়া খাতুনের কণ্ঠে লালন গীতি শুনছিলেন। পাঁচমিশালি গানের এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সপ্তাহের একই দিনে একই সময়ে এই অনুষ্ঠান শুনবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট নিবেদন, পাঁচমিশালি গান। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বিকেল 4টের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: খবর পড়ছি রোকসানা আক্তার। রাজধানীর পল্লবীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এ নির্দেশ দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে বাংলাদেশে কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, আমসহ বিশ্ববাজারে বাংলাদেশে ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদান স্বরূপ 4 জন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা কমিশনের রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফিল এই প্রতিবেদন প্রণয়ন করে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে টানা 16 দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী রোববার থেকে ঈদ ও গরমের ছুটি হওয়ার কথা থাকলেও আগামীকাল ও শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় আজ শ্রেণী কার্যক্রম শেষে ছুটি শুরু হচ্ছে, চলবে 4 জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ 16 দিন আর মাদ্রাসা 23 দিন বন্ধ থাকবে। আজ থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ 31 মে যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ রায় দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর বিধায় অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যা ষড়যন্ত্র এবং 1996 সালে কিউবা ও ফ্লোরিডার 2টি বিমান ভূপাতিত করাসহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার নেতা রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের 3 জন নাগরিক সহ 4 জনকে হত্যার দায়ে রাউল কাস্ত্রো সহ অপর 5 জনের বিরুদ্ধে গতকাল 1টি মামলা দায়ের করা হয়। বর্তমানে 94 বছর বয়সী কাস্ত্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তাকে আন্তর্জাতিকভাবে নিন্দার সম্মুখীন হতে হয়েছিল। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াস ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। খেলার খবর, সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে, চলবে 7 জুন পর্যন্ত। এতে বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 4:05। বাংলাদেশ বেতার খুলনা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, ছায়াছবি জন্ম থেকে জ্বলছি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত

0: কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে ঝুমকা ছায়াছবি থেকে, শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। আপনাদের জন্য এবার একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 23 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার ময়মনসিংহ জেলা সফর করবেন। এ সময়ে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল খননের শুভ উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান ও তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে শুনবেন সত্য মিথ্যা ছায়াছবি থেকে নেওয়া শাম্মী আক্তারের কণ্ঠে গান।

ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি নেওয়া হয়েছে 2 নয়ন ছায়াছবি থেকে, শিল্পী মিনা বড়ুয়া, মোহাম্মদ খুরশিদ আলম ও রফিকুল আলম।

চাচিবির গান নিয়ে সাজানো আয়োজন এখানেই শেষ হলো। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন হামদে ইলাহি, পরিবেশনায় এস কে শাহিদুর রহমান, গানের কথা সাজিয়েছেন এস কে শাহিদুর রহমান।

দা ওটা তো আমি লিখবো। এতক্ষণ এস কে শাহিদুর রহমানের লেখায় এবং শিল্পীর নিজের পরিবেশনায় হামদে ইলাহি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারাই যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতেই তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতিও হয়। আল কোরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচলনে মধ্যম পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময়ও নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দে তার জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলিই বলো যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন সূরা নিসা আয়াত 86। মোহাম্মদ শফিউল ইসলামের পরিবেশনায় কাজী নজরুল ইসলামের কথায় এখন শুনবেন হামদে ইলাহী।

এতক্ষণ কাজী নজরুল ইসলামের রচনায়, মোহাম্মদ শফিউল ইসলামের পরিবেশনায় আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বিকেল ৫টার ইংরেজি সংবাদ, তার পরবর্তীতে বাণিজ্যিক সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Weather. The news read by Farhana Trina. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has ordered Dhaka Metropolitan Police TMP Commissioner Musauddin Ahmed to submit the investigation report into the brutal rape and murder of a 7-year-old child at Pollubi in the capital within a week. He gave this instruction at a press briefing at his office at Secretariat in the capital today. Law Minister said government will take all out measures to speed up the process and complete the trial as soon as possible. He said if justice cannot be administrated, it will give a bad message to the society. It may be mentioned that a 7-year-old child was brutally murdered at Pollubi last Tuesday after being raped. Local Government, Rural Development and Cooperative Minister Mirza Fakhrul Islam Alamgir has stressed the need for a strong national social movement to prevent incidents of rape, child abuse and killings. He put the emphasis in a post on his personal Facebook profile today. The LGRT minister said families, schools, madrasas, teachers, religious leaders, media, social organizations and every citizen must come forward to address the issue. He said incidents of rape, child abuse and killings are not isolated events, but alarming reflections of long-standing moral degradation, social irresponsibility and the rapid decline of human values over the years. Mirza Fakhrul Islam Alamgir also urged everyone to join together to stage a collective struggle for change. UK High Commission Sarah Cook and Swiss Ambassador Retro Rangoli paid separate courtesy call on Information and Broadcasting Minister Johiruddin Shapon at his office today. In his meeting with UK High Commissioner Sarah Cook, the Information Minister sought the UK's cooperation information of the Media Commission. He expressed his interest in exchanging experience of the UK's media-related authority, the Office of Communication, Ofcom. The High Commissioner assured the cooperation and informed the Minister about the activities of Ofcom. During his meeting with Swiss Ambassador Rattrangoli, the Information Minister expressed his interest in utilizing the experience of Switzerland to protect country's people from misinformation and disinformation. State Minister for Information and Broadcasting, Yasir Khan Chowdhury, was present during the courtesy call. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said political bias and manipulation of system obstructed the expected development of country's agriculture. He said this while inaugurating the mango export program at the Bangladesh Agriculture Research Council in the capital today. The minister said your service will be ensured to facilitate the export of fruits, including mangoes. At the event, 4 agriculture entrepreneurs were awarded for their contribution to producing export quality mangoes. Chief Election Commissioner AMM Nasiruddin has said the commission has both the courage and experience to face any challenge on its way to holding fair and impartial elections. He said this at a press conference on the final report on the observation of the 13th National Parliament Election 2026 and the referendum in the capital today. The report was prepared by the Asian Network for Free Elections, ANFO. Regarding the local government elections, the Chief Election Commissioner said the cooperation of all, including political parties, is required for holding a fair local government election. The High Court has rejected a writ petition challenging the legality of activities carried out during the tenure of the interim government led by former Chief Advisor Professor Dr. Mohammad Yunus. The High Court bench of Justice Ahmed Sohail and Justice Fatima Anwar passed the order after hearing arguments on the petition. The U.S. has charged former Cuban leader Raul Castro with conspiracy to kill U.S. nationals and other crimes over the 1996 downing of 2 planes between Cuba and Florida. A case was filed yesterday accusing Raul Castro and 5 others in the shooting down of the aircraft and killing 4 people, including 3 Americans. Castro, now 94, was then head of the country's armed forces and faced international condemnation over the crash. The incumbent president of Cuba, Miguel Díaz-Canel, call the churches a political maneuver devoid of any legal foundation. Pakistan has stepped up diplomatic efforts to hasten the U.S. and Iran peace talks, as Tehran said. It was reviewing Washington's latest response to a proposed ceasefire framework. Meanwhile, President Donald Trump suggested he could wait a few days for the right answers from Tehran, but was also willing to resume attacks on the country. 6 weeks since fragile ceasefire took effect, talks to end the war have made little progress. While soaring oil prices have raised concern over inflation and the impact on the global economy, a mild heat wave is sweeping across 11 districts, including Dhaka. Bangladesh Meteorological Department today said it may continue further, as humidity is higher, so every light labor is causing sweating, resulting into dehydration and fatigue. In this situation, especially working class people are facing hardship to carry on their livelihood. Physicians are suggesting people to stay at cool and shaded place to avoid diseases caused by the scorching heat. Finally, weather and forecast. Volatile One Tonight says there are chances of rain or thunder showers with temporary boosts. Northwesterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Mamsing, Sylhet, Nuakhali, Kumilla and Chattogram. River ports in these areas are the highest cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shongbad Porchi Salma Begum. দেশে রেকর্ড সর্বোচ্চ 17,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত 9টায় বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। এই নতুন মাইল ফলকটি গত বছরের 23 জুলাই রেকর্ড ভেঙে দিয়েছে। ওই দিন 16,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, দেশব্যাপী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সংশ্লিষ্ট সকল বিদ্যুৎ বিতরণ সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার 918 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতে 12টি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় 12টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যা আগামী 2 বছরের মধ্যে উৎপাদনে যাবে। এর মাধ্যমে সরকার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের বাতিল করা 6টি বিদ্যুৎ প্রকল্প পুনর্বহাল করেছে। সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে ফেনীর সোনাগাজীতে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এতে নতুন শিল্প কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বিদ্যুৎ ঘাটতি পূরণে নতুন প্রকল্পটি ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থবছরের প্রথম 10 মাসে 3,26,928 কোটি 16 লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 31,327 কোটি 43 লাখ টাকা বেশি। এনবিআর এর তথ্য মতে, চলতি অর্থবছরের 10 মাসে আয়কর খাতে রাজস্ব আদায় হয়েছে 1,09,622 কোটি 17 লাখ টাকা, শুল্ক খাতে 90,762 কোটি 74 লাখ টাকা এবং মূসক খাতে 1,26,543 কোটি 25 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে 2,158 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,38,121 টাকা। এছাড়া 21 ক্যারেটে এক ভরি স্বর্ণে 2,099 টাকা বাড়িয়ে 2,27,331 টাকা এবং 18 ক্যারেটের এক ভরি স্বর্ণে 1,808 টাকা বাড়িয়ে 1,94,847 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 375টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 233টির, কমেছে 93টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5264 পয়েন্টে। ডিএসইতে আজ 867.48 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 841.12 কোটি টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেশের নানা প্রান্তের মাটির ঘ্রাণ আর প্রাণের টান নিয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন প্রাণের সুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
1: পাখপাখালির কিচির মিচির, সবুজ শ্যামল প্রকৃতি, নদ নদীতে ঘেরা এই বাংলাদেশের এক এক অঞ্চলে সুর যেন একে ফুলে নানা বর্ণের পাপড়ি।
0: বন্ধুরা, আমাদের লোকসংস্কৃতি আর মাটির সুবাসে মাখা চার অঞ্চলের চারটি গান নিয়ে আজ সাজানো হয়েছে প্রাণের সুরের আয়োজন। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
1: এবং আমি তানিমা করিম। এই অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন এবিএম মাহবুবুর রহমান।
0: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের আঞ্চলিক গানের ভেলায় জোরে আমরা প্রথমেই চলে যাব সুরমা নদী বিধৌত সবুজ শ্যামল অঞ্চল সিলেটে।
1: আপনারা জানেন যে হাসন রাজা আর শাহ আব্দুল করিমের পুণ্যভূমি সিলেটের। আঞ্চলিক গান মানেই গভীর ভালোবাসা আর আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয়।
0: আজকের আসরের প্রথম গান শাহজালালের মাটি আমার। গানটির শিল্পী গোলাম উদ্দিন, সুর ও গীতিকার শাহরাজ। শুনুন তাহলে চমৎকার এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, সিলেটের আঞ্চলিক গানের মধ্য দিয়ে আমাদের আজকের সুরের যাত্রা শুরু হল, তাই না? আপনাদের কেমন লেগেছে জানাতে ভুল করবেন না। কিন্তু
1: সিলেট অঞ্চল থেকে এবারে আমরা সরাসরি চলে যাব তিস্তা ধরলা বিধৌত উত্তরের জনপদ রংপুরে। ভাওয়াইয়া আর চটকা গানের চারণভূমি, রংপুরের গানের সুরে থাকে এক অদ্ভুত টান আর মাটির গন্ধ।
0: শোনাব রংপুর অঞ্চলের একটি জনপ্রিয় গান। গানটির কথা

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর। এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদের লিখে জানাতে পারেন। চিঠি লিখুন এই ঠিকানায়। প্রাণের সুর প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরি বাংলানগর, ঢাকা 1207। তো বন্ধুরা, লিখছেন নিশ্চয়ই, চিঠির অপেক্ষায় থাকলাম।
1: রংপুরের মাটির গন্ধ মাখানো সুরের পর এবারে আমাদের যাত্রা পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনের দেশ চাঁদগাঁয়ে। চাঁদগাঁয়ে গান মানি প্রাণের জোয়ার, আর বলাই বাহুল্য চাঁদগার আঞ্চলিক ভাষার টান শুনলেই মন নেচে ওঠে।
0: যেমনটি বলছিলাম, এবার আমরা শোনাব চট্টগ্রাম অঞ্চলের একটি

0: শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই গান শোনাতে গিয়ে আপনাদের নিয়ে যেতে চাই পদ্মাপাড়ের ঐতিহ্যবাহী অঞ্চল রাজশাহীতে। গম্ভীরা আর আলকাপের চারণভূমি রাজশাহীর মাটির সুর আমাদের লোকসঙ্গীতকে করেছে অনন্য।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন বন্ধুর বাড়ি পদ্মার উপর, গাটি শিল্পী কাজী সুলতান মাহমুদ।

0: শ্রোতা বন্ধুরা, আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণীসুর আজকের মতো এখানেই শেষ হল। আজকের প্রাণীসুর গ্রন্থনা করেছেন এবি মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থাপনায় ছিলাম তনিমা করিম
1: এবং এস এম আসাদুজ্জামান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু। আগামীতে আবারও নতুন কোন সুরের খেয়ায় বসে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বাংলাদেশ বেতার। শুভ বিকেল।

0: এতক্ষণ শুনলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর,
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী জহির আলীম, প্রথম গানের গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

0: প্রিয় বন্ধুরা, দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন জহির আলীম।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: পরিবেশনায় এখন রয়েছে দেশের গান। শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার সাইফুল ওয়াদুদ জায়গিদার এবং সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: দেশের গানটি শুনলেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: রইতে আর পারি না, বুকটা জ্বলে যায়, চোখে কিছু দেখি না, মনে হয় রইদ না, সারাদিন আগুন টানি।
3: শুনছ? এই রোদে যাইও না, কালি তো মাথা ঘুরে পুরা গেছিল।
2: না গেলে চলবো কেমনে? বাচ্চার ওষুধ, ঘরের ভাড়া, পোলাপানের পড়ার খরচ, পেটের আগুন রোহিতের আগুনের থেকেও বেশি জ্বলে। এই শহর তো আর কারোর জন্য থামবো না।
3: শহর তোমার কিছু দেয় নাকি শুধু ঘাম আর কষ্টটাই নেয়?
2: আমাগো ঘামেই তো এই শহর চলে, কিন্তু এই ঘাম কেউ দেয় না।
4: ঢাকার রাস্তায় প্রতিদিন হাজারো শ্রমজীবী মানুষ প্রচণ্ড তাপের মধ্যে কাজ করছে। এই তাপ শুধু অস্বস্তি নয়, এটি প্রাণঘাতী। হিট স্ট্রোক, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। পানি পান করুন, প্রয়োজনে বিশ্রাম নিন, সচেতন থাকুন, তাপ থেকে বাঁচুন। আসুন অনিয়ন্ত্রিত বিল্ডিং নির্মাণ বন্ধ করি, ঢিলেঢালা কাপড় করি, সবুজ বাড়িয়ে ছায়া তৈরি করি, একটু মানবিক মানুষ হই।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব সংস্কৃতি দিবস 2026 উপলক্ষে একটি বিশেষ কথিকা। উপস্থাপনায় রয়েছেন মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

0: আজ বিশ্ব সংস্কৃতি দিবস 2026। এই দিনটি সারা বিশ্বের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বলে আমি মনে করি। সংস্কৃতি একটা জাতির বৈশিষ্ট্যকে তুলে ধরে এবং সেই বৈশিষ্ট্যটি হচ্ছে তার আচরণ, তার কর্ম, তার খাদ্যাভ্যাস, তার পোশাক পরিচ্ছদ, তার অন্য মানুষের সঙ্গে মত বিনিময়, সবকিছু কতটা উচ্চতায়, কতটা অভিজাত তা নির্ভর করে তার সাংস্কৃতিক চর্চার উপরে। এবং এই সংস্কৃতি কিংবা এই ঐতিহ্যগত দিক কিন্তু একদিনে গড়ে ওঠে না, একটা মহত্তম শ্রম দিয়ে এই সংস্কৃতিকে গড়ে তুলতে হয়, দিনে দিনে গড়ে তুলতে হয়। একদিনে কখনো সংস্কৃতির সমৃদ্ধি আসে না। বাংলাদেশের মানুষের সংস্কৃতির ইতিহাস 2000 বছরের কিংবা তারও বেশি। সে চর্যার আমল থেকে আজ পর্যন্ত আমাদের সংস্কৃতির ইতিহাসকে সমৃদ্ধ করেছি, শুধু সাহিত্য দিয়ে না, বরং এক অক্লান্ত পরিশ্রম আমাদের এই কৃষিভিত্তিক সমাজের মানুষের, যে দৈনন্দিন দুঃখ বেদনা, আশা নিরাশা, সংগ্রাম বিদ্রোহ সবকিছুর ভেতর দিয়ে এই সংগ্রাম লালিত হয়েছে এবং সামনে এগিয়ে গেছে। 1947-এর দেশভাগের পর থেকে 1952-সালের ভাষা আন্দোলনের ভেতর দিয়ে 1947-69-71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে 24 অভ্যুত্থান, আমরা এই ধারাবাহিক যাত্রায় যদি দেখি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিভাবে আমাদের দিন যাপনকে, আমাদের স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে গেছে। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কবিতায় যাই, দেখব তিনি বলছেন, মাতৃভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে মূঢ় সে ভীরু শত ধিক তারে। তখনই আমার মনে হয় যে তখন থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে। আমরা আমাদের সংস্কৃতির প্রত্যেকটি ক্ষেত্রকে যদি বিবেচনা করি, আমাদের খাদ্যাভ্যাস আমরা দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হল একটা মানুষের সংস্কৃতির খাদ্যাভ্যাস। আমরা যে পান্তা ভাতের কথা বলি, সেটি কিন্তু যখন ফ্রিজ আবিষ্কৃত হয়নি তখন এই বাংলাদেশের মানুষ নিজস্ব প্রক্রিয়ায় খাদ্যের সংরক্ষণ করেছে। এই বাংলাদেশের মানুষ তার খাদ্যের সুরক্ষা, ভূমির সুরক্ষা, তার জীবনের সুরক্ষার জন্য নানা রকম ঔষধিও আবিষ্কার করেছে। এবং এই যে চিকিৎসা ব্যবস্থা, এখন যেটা আমরা হার্বাল চিকিৎসা ব্যবস্থা বলি, সেটা কিন্তু হাজার বছরের, সেটাও আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। সুতরাং আমরা যদি আমাদের জাতিগত বৈশিষ্ট্যের দিকে তাকাই, আমরা অত্যন্ত সরল, সহজ এবং নির্ঝঞ্ঝাট জীবনযাপনে বিশ্বাসী। কিন্তু কালক্রমে বিভিন্ন সংস্কৃতির আদান প্রদানের ভেতর দিয়ে বিভিন্ন মানসিকতার যে পরিবর্তন ঘটেছে, সেখানে হয়তো বৈশ্বিক আবহ লেগে আমাদের সংস্কৃতির কিন্তু রূপবদল ঘটেছে। কিন্তু আমাদের মূল যে জায়গা, আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের যে সংস্কৃতির যে চর্চা, যেটা সমতল এবং পাহাড় দুটির সংমিশ্রণে, আমরা কিন্তু আমাদের সংস্কৃতিকে এখন দেখতে শুরু করেছি। সাঁওতাল, ভিল, গারো, হাজং, চাকমা, এদের আরো অনেক জনগোষ্ঠী আছে। সেই জনগোষ্ঠীর মানুষের যে সংস্কৃতি, তাদের যে রূপ, সংস্কৃতির যে রূপ, সেটি আমাদের সমতলের মানুষের সংস্কৃতির রূপের সঙ্গে আমরা আজকে সম্মিলিত করতে চাই। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ পরিগঠনের জন্য কাজ করতে চাই এবং সেটি অনেকাংশেই আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি বিশ্বাসকে লালন করে। আমরা যদি শুধুমাত্র সমতলের মানুষের দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি পূর্ণ হবে না। সেজন্য আমাদের পাহাড়ের মানুষের যে সংস্কৃতি, তাকেও আমাদের মূল্যায়ন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করতে হবে। আমাদের যে এখন শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেটি হল সংস্কৃতির যাত্রার একটা চিন্তা। এবং আমি মনে করি যে হাজার বছরের সংস্কৃতি চর্চায় আমাদের জাতি যে বদল ঘটেছে, আমাদের জাতির আকাঙ্ক্ষার যে রূপ বদল ঘটেছে, সেটিও খুব বিজ্ঞান মনস্কভাবেই ঘটেছে। এবং আমি মনে করি বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির যে একটা মেলবন্ধন ঘটে, সেটি কিন্তু অভিবাসনের ভেতর দিয়ে। অসংখ্য মানুষ আজকে বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে জীবন যাপন করছে, তারা যখন ফিরে আসছে, আমাদের এই অঞ্চলের মানুষের সঙ্গে তাদের যে বিনিময় ঘটছে, সেখানেও কিন্তু সংস্কৃতির রূপ বদল ঘটছে। কিন্তু আমরা মনে রাখতে হবে, আমাদের নিজস্ব যে ঐতিহ্য, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের উত্তরাধিকারকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের সেই রূপ বদলকে আবহন করতে হবে। তা না হলে আমাদের জাতির যে বৈশিষ্ট্য, সেটা আমরা হারিয়ে ফেলব। সুতরাং আজকে সংস্কৃতি দিবসে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটানো। আমরা যদি অন্য সংস্কৃতি নিই, তার ভালো দিকটাই নেব, মন্দ দিকটা আমরা নেব না। সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা।
1: এতক্ষণ বিশ্ব সংস্কৃতি দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকাটি শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং কথিকাটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠানমালায় আপনাদের জন্য আমাদের এখনকার নিবেদন নজরুল সংগীত, শিল্পী রওশন আরা মাসুদ।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রওশন আরা মাসুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এ নির্দেশ দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এলক্ষ্যে ইতোমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে সারা কুক মন্ত্রীকে যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশন অফ কমের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশি গণমাধ্যম খাতে নীতি নির্ধারণের কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলিও আজ তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দেশের জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এ চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য সম্প্রচার মন্ত্রী সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দ্বার করিয়ে দিয়েছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে বাংলাদেশের কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে আমসহ বাংলাদেশি ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদানস্বরূপ চারজন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা কমিশনের রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এই প্রতিবেদন প্রণয়ন করে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী রোববার থেকে ঈদ ও গরমের ছুটি হওয়ার কথা থাকলেও আগামীকাল ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় আজ শ্রেণী কার্যক্রম শেষে ছুটি শুরু হয়েছে, চলবে চৌঠা জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ১৬ দিন বন্ধ থাকবে আর মাদ্রাসা বন্ধ থাকবে ২৩ দিন। পবিত্র ঈদ উল আজহার পরবর্তী ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু হয়েছে। বাংলাদেশ রেলের কর্তৃপক্ষ জানায়, আজ ৩১ মের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। খেলার খবর, সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতে শুরু হচ্ছে, চলবে ৭ জুন পর্যন্ত। এতে বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে স্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানজানা খান। A week-long cattle market inaugurated at the Jorhagate Bazaar premises in Khulna city today on the occasion of the second largest religious festival of the Muslim Ummah, Eid al-Azha. Administrator of City Corporation Nazrul Islam Manju formally inaugurated the market as the chief guest. The Chief Executive Officer KCC, Additional Police Commissioner and different print and electronic media workers were present at the time. A preparatory meeting was held at the Deputy Commissioner's Conference Room in Joshua today on the occasion of celebrating the upcoming Eid al-Azha. The meeting took an elaborate program to celebrate the Eid al-Azha with great enthusiasm and religious fervor. The main Eid Jamaat will be held at Central Eidgah Maidan at 7:30 a.m. Second Eid Jamaat will be held at the same ground at 8:30 a.m. Other programs of the Eid include hoisting of national flag atop all government, semi-government and autonomous buildings, serving of improved diets at jail, hospitals and orphanage and children's centers, and illumination at different important buildings in the evening. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Police Super, Administrator of Zilla Porshad, President of District Imam Porshad and other members of the committee. A partner congress on nutrition development, entrepreneurship, creation and environment-friendly farming was held at Magura Shodar Upazila Porishad Hall Room today. The additional deputy director of the Agriculture Extension Department attended it as the chief guest. The Magura Shodar Upazila Agriculture Officer, additional agriculture officer and officials of the concerned department were present at the time. Meanwhile, a similar partner congress was arranged at the Shalika Upazila Porishad Hall Room in the same district today. Presided over by the Upazila Agriculture Officer, a large number of the farmers of various union participated in it. A 3-day-long land fair concluded at the Khoiro Upazila Porishad Hall Room in Khulna District today on the occasion of National Land Service Week. Presided over by the Upazila Nirbahi Officer, the function was attended by the Assistant Commissioner Land, Secondary Education Officer, Social Service Officer and concerned officials. Later, the quiz competition on land was arranged at the same venue on the occasion. The prizes were distributed among the winners organized by the Upazila Porishad. The financial assistance checks of 5 lakh and 65,000 taka were distributed among 23 bitterly farmers affected by the fire of Horinakundu Pozala in Chinanda today. The administrator of Zilla Porishad distributed the checks as a function arranged at the Upazila Nirbahi Officer's Conference Room as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the function was attended by the Upazila Agriculture Officer, Upazila Livestock Officer and party leaders and workers as well. Meanwhile, 10 kilograms of rice per family were distributed among 1,374 of VGF card holders at the Ganga Gogunandpur Union Porishad premises under Jhikorgacha Upazila in the same district today. The administrative officer of the Union Porishad distributed the rice as the chief guest. The representatives of Member of Parliament and local elite were present on the occasion. Mass awareness leaflets were distributed at different places of Meherpur Sodor and Mujibnagar Upazila today for sacrificial waste management and scheme preservation. The district information officer led this event. The officials of business ministry, officials of National Consumer Right Department and member of Bangladesh Small and Cottage took part in it. Finally, Weather and Focus Volatil 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 km an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Kumilla, Mamensingh and Sylhet. River pools in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের কল্যাণে শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা, সুন্দর তুমি কত এই মন শুধু জানে, তারই বন্দনা রইবে এখন গানে গানে। শ্রোতা বন্ধু, তাই তো চলে এলাম পল্লীগীতির আয়োজনে। রয়েছি শাহরুখ জামান এই মুহূর্তে আপনার সাথে, আর আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত আপনার প্রিয় অনুষ্ঠান রাখালি আয়োজনে পল্লীগীতি। প্রথম গানটি শুনবেন কুটি মনসুরের কথায়, FM আলমগীর কবিরের কণ্ঠে।

পল্লীগীতি পল্লী গ্রামের কথা বলে, কথা বলে সুজনবাদিয়ার ঘাট, সেই নদী, শানবাঁধানো ঘাট, জোনাকচলা, মিটিমিটি বাস ছাড়ে, আধো আলো আধো ছায়া, সে কি এক মায়ার খেলা, যে মায়া বারবার আমাদেরকে টেনে নিয়ে যায় পল্লী গ্রামে, আমাদের অস্তিত্ব যেখানে মিশে আছে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খন্দা কেন্দ্র থেকে পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া। রাখালিয়া অনুষ্ঠানের এবারের শিল্পী তৌহিদ আক্তার রাত্রি, গীতিকার শফিকুল ওয়ারেশ।

শ্রোতা বন্ধু, আপনারা রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। এবারে গানটি শুনবেন আব্দুল হামিদের কথায়, এফএম আলমগীর কবিরের কণ্ঠে।

জসীমউদ্দিনের কথাই আপনারা হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে শুনলেন এই গানটি। এবারে আপনাদেরকে শোনাব আব্দুল মান্নানের কথায় মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, শুনতে শুনতে চলে এলাম একেবারেই রাখালিয়া অনুষ্ঠানের প্রান্ত সীমায়। শেষ করব রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। মাগরিবের নামাজের পূর্বে এখন শুনবেন নাতে রসুল এম এ মান্নানের কণ্ঠে, গীতিকার আব্দুল।

অনামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

বাইরে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাইরে

আপনারা নাতে রাসুল শুনলেন আব্দুল লতিফের কথায় এম এ মান্নানের কণ্ঠে। শ্রোতাবন্ধু, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে চিনিয়েছেন স্রষ্টাকে, অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে। তিনি মহান আল্লাহ তাআলার করুণাধারায় আমাদেরকে সিক্ত হতে সাহায্য করেছেন। দুনিয়াতে সৎ, সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার শক্তি যুগিয়েছেন। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনে তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে মহান আল্লাহ পাকের শানে হামদ। স্বরচিত প্রথমে শুনবেন শিল্পী সাইদুর রহমান সাইদ।

মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতাবন্ধু, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 72%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:13, সূর্য অস্ত যাবে 6:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland rehopose well till 1 AM says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squally wind at the velocity of 45-60 km/h may occur over the regions of Dhaka, Mymensingh, Noakhali, Kumilla, Sylhet and Chattogram. Rehopose of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Mymensingh and Sylhet divisions, some places of Rangpur, Rajshahi, Dhaka and Chattogram divisions and a few places of Khulna and Barishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderate to heavy shower is also expected at places of Rangpur, Rajshahi, Mymensingh, Dhaka, Chattogram and Sylhet divisions. Day temperature may remain nearly unchanged and slight rise in night temperature is expected all over the country. Mild heatwave is sweeping across Khulna, Jashor, Satkhira and Bagerhat districts and it may continue. The maximum temperature of Bangladesh was recorded today at Koyra, 36.8 degrees Celsius and the minimum was at Sylhet, 22.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33.8 degrees Celsius and minimum 29.4 degrees. Humidity recorded in air at 9 AM was 72% and at 6 PM 69%. Sunrise over Dhaka tomorrow at 5:13 AM and sunset at 6:37 PM. And that's all for weather for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: শ্রোতা বন্ধু রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটার ব্যান্ডে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং আপনারা আমাদের সকল অনুষ্ঠান শুনছেন ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অধিবেশনের এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে শেখ আকবর হোসেন এবং আমি SM শাহরুজ্জামান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। শ্রোতা বন্ধু, আপনাদের জন্য আমাদের আয়োজনমালার এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন মোখলেসুর রহমান বাবলুর কথায় HM বাহলুল করিমের কণ্ঠে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন মোখলেসুর রহমান বাবলুর কথায় এইচ এম বাহলুল করিমের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সময় হলো সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদের। আমরা এখন আপনাদেরকে শোনাবো সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদ এবং এরপর পরে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে, যা রিলে করে শোনানো হবে।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। বিমানবাহিনীর 88তম বাফা কোর্স ডিরেক্ট এন্ট্রি 2026 এবং SPSSC 2026 কোর্সের কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের শিক্ষা সমাপনী ও গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাটের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ বিমানবাহিনী আজ একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে পরিণত হয়েছে। বিমানবাহিনী প্রধান বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম পরিচালনা, সেনা ও নৌবাহিনীকে সহায়তা এবং বেসামরিক প্রশাসনের বিভিন্ন কাজে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পরে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের মধ্যে অফিসার ক্যাডেট তাহসিন আহমেদ কোরাইশিকে সোর্ড অফ অনার, উড্ডয়ন প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হককে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণের কৃতিত্বের জন্য কমান্ড্যান্স ট্রফি এবং গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা ফলাফলের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরীকে বিমানবাহিনী প্রধানের ট্রফি প্রদান করেন। উল্লেখ্য, এবারের কুচকাওয়াজের মাধ্যমে 5 জন নারী অফিসার ক্যাডেট সহ মোট 41 জন অফিসার ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। সরকার নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম আজ খুলনার কয়রায় উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা ও সাংবাদিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলায় 36 টাকা দরে মোট 565 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। উল্লেখ্য, আগামী 31 আগস্ট পর্যন্ত এ ধান কার্যক্রম সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে খুলনা মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে সিটি কর্পোরেশন পরিচালিত সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট আজ থেকে শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খুলনা শহরে বর্জ্য ব্যবস্থা অপসারণ আমাদের বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মাথায় রেখে দুপুর থেকে রাত 10টার মধ্যে শেষ করার চেষ্টা করব। নগরবাসীর প্রতি আহ্বান থাকবে, বস্তার মধ্যে বর্জ্য রাখবেন। নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অংশ। নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই, এক্ষেত্রে নগরবাসী পাশে থেকে সহযোগিতা করবেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথানিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার এতে প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, পরিবেশ দূষণ রোধ, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি, লবণ ব্যবহার এবং চামড়ার গুণগত মান ঠিক রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কসাই ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

0: দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, সেবা গ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের সভাপতিত্বে ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে এক সেমিনার আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির বিভিন্ন দিক, বর্তমান সময়ে ই নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান সহ 7 জন সদস্য আজ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছেন। কোস্টগার্ড পশ্চিম জোন আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের কাছে বনদস্যু সদস্যরা আত্মসমর্পণ করেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা প্রশাসকদের প্রতিনিধি এবং র্যাব, পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 3টি দেশীয় একনলা বন্দুক, 2টি দেশীয় পাইপগান, 25 রাউন্ড তাজা কার্তুজ ও 3 রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্ট গার্ড কমান্ডারের হাতে তুলে দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতপুর মাঠে এসপিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল খেলায় সাতপুর ভাই ভাই ক্রিকেট একাদশ 5 উইকেটে সখীপুর সিটি ডিজিটাল ল্যাব ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: শুনলেন সন্ধে 7টার স্থানীয় বাংলা সংবাদ। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: আরে
3: রাজা ভাই কেমন আছো? দেখো কত মজা করে আমরা খাচ্ছি।
2: শোনো, চা খাও একটু, আর শোনো না, চা খাও ভালো, কিন্তু এরকম আওয়াজ হয় কে? এমন করে কি খাওয়া কয়?
3: এত গরম রে ভাই।
2: চা খাও, তবে একটু আওয়াজ কম দাও, কারণ হচ্ছে যে চা খাওয়া শরীরের জন্য অনেক সময় শরীর ভালো। চা দিবস, বুঝতে পারিছ? আজকে চা দিবস বুঝলে, এ কারণে আমরা সব আসরের মধ্যে চা নিয়েছি। চা খাবো আর আসর
3: জমাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে।
2: তো আমরা ওইটা আদা দিছি, যাতে আদা চা খায়
3: ঠান্ডাটা
2: ভালো থাকে, ঠান্ডা গরমিটা কম হয়, এই জন্য, বুঝতে পারিস?
1: আমার জন্য দেহে এক কাপ রাখছো।
2: হ্যাঁ, তো তুমি ওই যে ওই পিঠেটা একটু পরে খাও। চা খাচ্ছে এখন, আমরা আসরের ফাঁকে গান শোনার সময় পিঠাটা খাবা, বুঝলে? তো যাই হোক, আমাদের কিন্তু আজকে বিশ্ব চা দিবস, এই জন্য আমরা চা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগে তো আমাদের দেশে চা মাগনা খাই, তো এখন কিন্তু দেখো আমরা পয়সা দিয়ে কিন্তু রাস্তাঘাটে, বাসা বাড়িতে সব জায়গায় চা খাই।
3: কত রকমের চা ভাই!
2: হ্যাঁ, আবার কোন কোন জায়গায় দেখি
3: ব্ল্যাক টি।
2: হ্যাঁ, আমার যে শ্রীমঙ্গল না কোথায় দেখেছি সাত রঙের চা।
1: এই ছোটকালে শুনতাম যখন চা প্রথম প্রথম বেরিল, বুঝছো, কেউ চা খাইত না সে সময়, নাকি ওই যে স্টেশনে আসলে যে বিদেশ থেকে ওই সবাই চা দরিদ্র মাগনা চা খাওয়াইত, আবার চা নাকি দিয়েও
2: তুমি যেভাবে বললে মনে হচ্ছে তুমি ব্রিটিশ আমলের লোক, বয়স তো তোমার তেমন হয় নাই। তুমি ছোট মিয়ার মতন কি যে কও কখন, এটা মুশকিল হয়ে যাচ্ছে, বয়স তো তোমার কমই। হ্যাঁ, পরে তো ভাবি কমিনি যে এ মারে বুড়ো নাকি, কি সুন্দর তোমার চুল কচকচা, হ্যাঁ, দাড়ি ওঠে না।
1: আমি কইলাম

0: শুনেছো?
1: আমিও শুনেছি, আমার দাদা নাকি হাইটে হাইটে হস করেছে, তো সেই সময় শুনছি।
2: দাদা ভাই আসলে বলতে চাইছিল যে শুনেছে, আসলে দেখেনি, শুনেছে। তো যাই হোক, আমরা চা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের দেশে দেখো যে চা কিন্তু অনেক উৎপাদন হয়, তাই না? এই সিলেট অঞ্চল, শ্রীমঙ্গল, আবার ওদিকে পঞ্চগড় ওই পাইছে যে শুনলাম, ওখানেও ভালো ভালো চার বাগান
0: হয়েছে,
2: রপ্তানি হয়। তো বৈদেশিক মুদ্রা যেমন আমাদের দেশে আসে, আমরা চাই যে চা শিল্প যাতে আগায় যাক। আর আমরা সব সময়, আমরাও যেমন কৃষক শ্রমিকই তো, তাই না? চা শ্রমিকদের জন্য জানাই আমাদের শুভেচ্ছা, তারা অনেক কষ্ট করে। চা শ্রমিকের সাথে আমরা সবসময় একাত্মতা ঘোষণা করি, আমরাও শ্রমিক, চাও শ্রমিক, তারা আমরা মিলে সবাই মিলে দেশটাকে গড়ব, কি বলো? তো চলো আমরা কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আমরা আজকে বেশ কয়েকটা বিষয় কিন্তু আমরা শুনব, জানব এবং বুঝব। তার আগে হচ্ছে যে আমরা যে এই যে বনায়ন করতেছি, বর্ষাকাল এসে গেছে প্রায়, তো এই সময় কিন্তু আমার গাছ লাগাতে হবে, বারবার করছি না? তো চলো আমরা একটু একটা জিনিস ভালো করে শুনে নি যে শহরের পরিবেশ সুরক্ষায় নগর বনায়নে আমাদের করণীয়, মানে আমরা কি করতে পারি। তাহলে যারা শহর অঞ্চলে আছে তাদের জন্য এটা খুব জরুরি। তো চলো এই বিষয়ে বলতেছেন এ এস এম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষণ কেন্দ্রীয় অঞ্চল বন বিভাগ আগারগাঁও ঢাকা। আর তার সাথে এই বিষয়ে কথা বলেছে ফাতেমা জীবননেসা। চলো শুনে নি।
1: আচ্ছা শুনি।
3: একটি দেশের জন্য বনাঞ্চল ভীষণ প্রয়োজনীয়। আমরা জানি যে একটি দেশের আয়তনের কম পক্ষে 25% বনভূমি থাকা বাঞ্ছনীয়, কিন্তু বর্তমান সময়ে একটু একটু করে জমির পরিমাণ কমে গিয়ে মানুষ বেড়ে যাওয়ার কারণে নগর পরিকল্পনা আরও বেশি বেড়ে গিয়ে স্বাভাবিকভাবেই বনভূমি কমে গেছে। আর তাই তো বনায়নের পাশাপাশি একটি নতুন শব্দ যোগ হয়েছে, নগর বনায়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা সকলের জন্য। আমাদের আজকের আসরে আমরা আলোচনা করব পরিবেশ সুরক্ষায় নগর বনায়ন এবং আমাদের করণীয় এই বিষয়ে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ এস এম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক কেন্দ্রীয় অঞ্চল ঢাকা। স্বাগতম আপনাকে।
4: আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকল শ্রোতাদেরকে।
3: শুরুতেই যে বিষয়টা নিয়ে বলছিলাম, নগর বনায়ন, এই নগর বনায়ন বিষয়টা আসলে কি?
4: নগর বনায়ন বলতে শহর বা নগর এলাকায় গাছপালা রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে একটা সবুজ পরিবেশ গড়ে তোলার প্রক্রিয়াকে বোঝায়। এর মূল উদ্দেশ্য হল শহরের বায়ু দূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, জীব বৈচিত্র্য রক্ষা করা এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করা।
3: বায়ু দূষণের কথা বলছিলেন, আমরা সবাই জানি যে বর্তমান সময়ে ভীষণ রকম দূষণের কবলে প্রতিটি শহরের বাতাস, সেক্ষেত্রে বনায়ন কতটা সাহায্য করতে পারে?
4: আসলে বায়ু দূষণ রোধে দেখেন যে শহরের বায়ুতে আজকে 2.5 মাইক্রোমিটার ব্যাসের যে ধূলিকণা, এটা 2.5 থেকে প্রায় 10 মাইক্রোমিটার ব্যাসের ধূলিকণা আমাদের জীবনযাত্রার সাথে মিশে আছে। শুধু তাই না, যানবাহনের ধোঁয়া থেকে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড, শিল্পলত এলাকা থেকে সালফার ডাইঅক্সাইড, জ্বালানি থেকে কার্বন মনোক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ায় আজ মানুষের শ্বাসকষ্ট, শ্রবণ শক্তি হ্রাস, হাঁপানি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি, নাক কান জ্বলা, শিশু ও বৃদ্ধদের জন্য বাড়তি ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এছাড়াও বায়ু দূষণের কারণে নগরের মানুষের মাথা ব্যথা, ক্লান্তি, অনিদ্রা ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। এমনকি বায়ু দূষণের ফলে পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আচরণও বিঘ্নিত হয়। তো স্বাভাবিকভাবেই বায়ু দূষণ একটা অন্যতম একটা বিষয় যার কারণে আজকে মানুষের অসুস্থতা ফলে দেখা দিয়েছে।
3: অর্থাৎ সেক্ষেত্রে বনায়ন যথেষ্ট জরুরি। আরও একটি বিষয়ে আমরা শুনেছি যে শব্দ দূষণ কমাতেও বনায়ন কাজ করতে পারে।
4: শব্দ দূষণটা আসলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শব্দ দূষণের রেঞ্জটা মূলত 80 ডেসিবল থেকে 110 ডেসিবল পর্যন্ত ঢাকার এই নগরীতে পাওয়া গিয়েছে। তো সাধারণত 85 ডেসিবলের উচ্চ মাত্রার শব্দ দূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, স্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শ্রবণ শক্তি হ্রাস পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়, টেনশন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি প্রবলেম মানুষের জন্য তৈরি
3: হচ্ছে।
4: অপরদিকে আমরা দেখি যে একটা গাছপালা শব্দ তরঙ্গ শোষণ করে, দেখা গেছে একটা আদর্শ নগর বনায়নের ফলে পরিবেশ থেকে শব্দের মাত্রা 5 থেকে 10 ডেসিবল পর্যন্ত কমে যেতে পারে। রাস্তা বা হাইওয়ে, রেল লাইন বা শিল্প এলাকায় বিদ্যমান গাছের সারি শব্দকে দূরে ছড়িয়ে পড়তে বাধা দেয়। এছাড়াও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা বেশি থাকলে একটা শান্ত পরিবেশ সৃষ্টি হয়। গাছপালা থাকলে পাখি ডাকে আর পাখি ডাক মানুষকে শান্ত করে, ফলে এতে শব্দের বিরক্তিকর প্রভাব অনেকটাই কম অনুভূত হয়। কাজেই শব্দ দূষণ রোধে নগর বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3: অনেকগুলো বিষয় আপনি তুলে ধরছিলেন যেগুলো বনায়নের শুভ প্রভাব বলে আমরা মনে করতে পারি, সেক্ষেত্রে আর একটু জানতে চাই এই নগর বনায়নের উদ্দেশ্যগুলো কি?
4: নগর বনায়নের উদ্দেশ্য যদি আমরা কথা যদি বলি, এভাবে বলা যায় যে আসলে প্রথম উদ্দেশ্য হচ্ছে নগর বনায়ন শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, এর ফলে বায়ু দূষণ, শব্দ দূষণ, তাপ দূষণ এগুলো হ্রাস হয়, শহরের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পায় এবং নাগরিক মানুষের যে মানসিক প্রশান্তি এবং বিনোদনেরও সুযোগ সৃষ্টি হয় নগর বনায়নের মাধ্যমে।
3: এই নগর বনায়নের উপকারী দিকগুলো সম্পর্কে যদি একটু বলতেন।
4: নগর বনায়নের আসলে অনেক উপকারিতা রয়েছে। যে আপনারা জানেন যে বায়ুমন্ডল থেকে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। আমাদের যে প্রধান যে আমরা বেঁচে আছি অক্সিজেনের উপর, সেটির মতো নগরে এই উদ্ভিদগুলো দেয়। উদ্ভিদ মূলত গাছপালা ছায়া দেয় এবং নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। গাছের পাতা শব্দ শোষণ করে আর শব্দ শোষণ করে শব্দ দূষণ হ্রাস করে। পাখি ও ছোট প্রাণীর জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সবুজ পরিবেশ মানুষের মানসিক প্রশান্তি এনে দেয়।
3: বাহ, চমৎকার বলছিলেন। নগর বনায়ন যে কতটা জরুরি আপনার প্রতিটি কথার সাথে আমরা বুঝতে পারছি। এবারে জানতে চাই নগর বনায়নের জন্য আমাদের করণীয় কি কি?
4: নগর বনানোর জন্য আসলে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। শহর জুড়ে পরিকল্পিতভাবে পার্ক স্থাপন করা দরকার। ছোট ছোট সবুজ এলাকা বা করিডোর তৈরি করতে হবে। রাস্তা বা ফুটপাথের পাশে বা এবং রাস্তার মাঝে যে ডিভাইড, এখানে গাছ লাগাতে হবে। শহরের ভবনগুলো ছাদে অবশ্যই বাগান করা খুবই জরুরি। আর শহরে খালি জমি যদি পাওয়া যায় সেখানেও চাষবাস করতে হবে। আর ক্ষুদ্র পরিসরে পরিকল্পিতভাবে ছোট নগর বন তৈরি করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ মানুষকে গাছ লাগানো বনায়নে উৎসাহিত করা দরকার। ফাইনালি আমরা যদি বলি, নগর বনায়ন শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং একটা টেকসই ও স্বাস্থ্যকর নগর জীবন গঠনের জন্য অপরিহার্য। তাই প্রত্যেক নাগরিকের উচিত সামর্থ্য অনুযায়ী অন্তত একটি গাছ লাগানো, তার যত্ন নেওয়া। কারণ একটা গাছ 10টি এয়ার কন্ডিশনের সম পরিমাণ শীতাতপ নিয়ন্ত্রণ করে, 750 গ্যালন পানি বছরে শোষণ করে এবং 60 পাউন্ডের বেশি পরিমাণ ক্ষতিকারক গ্যাস বাতাস থেকে শুষে নেয়। তাই আসুন সবাই মিলে পরিবেশকে সুরক্ষিত রাখতে সবাই মিলে নগর বনায়ন করি।
3: প্রিয় শ্রোতা সঙ্গী, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা জেনেছেন নগর বনায়ন আমাদের জন্য কতটা জরুরি। তাই আসুন সবাই মিলে পরিবেশকে সুরক্ষিত রাখতে নগর বনায়ন করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
4: আপনাদেরকে ধন্যবাদ।
2: শুনলে তো, শহরে পরিবেশ রক্ষা করতে হবে, সেজন্য শহরে নগর বনায়ন করার ব্যাপারে আমাদের কি করতে হবে না করতে হবে এই বিষয়টা আমরা শুনলাম নাকি?
1: তো
2: আরে দাঁড়াও, গান শুনতে শুনতে চা খাওয়া আর ইয়ে খাওয়া, আগে চা খাওয়া শুরু করি। তো শোনো, আমরা চলো একটা গান শুনি। শিল্পী শহীদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: তো কি
1: খুব মজা, পুঁইশাক
0: ক্যালসিয়াম আয়রন সব আছে এই শাকে, নাকি পুঁইশাক ক ওই যে খা, পুঁইশাকের কথা কইলো আর মনে হইলো যে
1: পানি এসে যায়।

0: এই যে এখন কিন্তু খুব জরুরি একটা বিষয় আছে, কারণ হচ্ছে কয়দিন পরেই তো কুরবানির, তাই না? ঈদ উল আজহা, এই সময় তো অনেক কুরবানি হবে, আল্লাহর নামে কুরবানি হবে। এই কুরবানির সময় আমাদের কিন্তু দেশপ্রেমের একটা নিদর্শন রাখতেই হবে, সেটা হল পশুর যে চামড়া যে ছাড়ায়, এটা খুব সাবধান এবং খুব যত্ন সহকারে করতে হবে। তো চলো আমরা এই বিষয়টা একটু ভালো করে জানি এবং শুনি যে আমরা কোরবানির পশু, সুস্থ পশু চেনার উপায় এবং পশু ক্রয়ের পর করণীয় কি, এইটা আগে জানি, পরে আমরা আবার অন্য কিছু শুনবো নাকি? তো চলো এই বিষয়ে বলতেছে ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ, ভেটেনারি সার্জন, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা, তার সাথে এই বিষয়ে কথা বলেছেন জান্নাতুল ফেরদৌস তমা। চলো শোনা যাক।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ। তার সাথে আজকে আমরা কথা বলব কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায় এবং পশু ক্রয়ের পর করণীয় এ বিষয়টি নিয়ে। শুরুতেই যে বিষয়টি বলব সেটি হচ্ছে যে কোরবানির জন্য তো পশু ক্রয় করতেই হবে, কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায়গুলো কি?
2: গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকপাত করেছেন। বিশেষ করে আমরা আমাদের ঈদ উল আজহা আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন, কিন্তু সুস্থ পশু চিনতে না পারায় তারা অনেক সময় সমস্যায় পড়েন। সুস্থ পশু চেনার প্রধান উপায় হচ্ছে সুস্থ পশুর চাঞ্চল্য থাকবে এবং মাঝে মাঝে জাবর কাটবে, অন্যদিকে অসুস্থ পশু জিমাবে এবং ক্লান্ত থাকবে। সুস্থ পশু কোথাও শব্দ হলে সেদিকে লক্ষ্য করবে এবং সবসময় সচেতন থাকবে, এবং তার নাকের উপর বিন্দুবোত গাম থাকবে এবং সেটা অনেক সময় নাকের উপরে যে কালো অংশটা আছে সেটা বেজা এবং চকচকে থাকে। আর অসুস্থ পশুর ক্ষেত্রে এটা সুখ না থাকে। সুস্থ পশু সবসময় চটপটে থাকবে, কান এবং লেজ দিয়ে মশামাছি তাড়াবে, সামনে কাবার দিলে জিব্বা দিয়ে টেনে কাবে। সুস্থ পশুর চামড়াটা সবসময় টান টান, মসৃণ এবং উজ্জ্বল হবে, চামড়া টান দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিন্তু আমরা অনেক সময় দেখি অবৈধ ওষুধ ইউজ করে বা অ্যাস্ট্রয়েড ইউজ করে যে পশুগুলো মোটা তাজা করা হয় তাদের শরীরের বিভিন্ন অঙ্গ অস্বাভাবিকভাবে ফোলা থাকবে, এবং শরীরের কোন অংশে চাপ দিলে সেখানে পানি জমা থাকার কারণে গর্ত হয়ে দেবে দেবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সময় নিবে। সুস্থ পশুর স্বাভাবিক তাপমাত্রা থাকবে, অন্য ক্ষেত্রে অসুস্থ পশুর তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেশি থাকবে। যদি সময় থাকে সুস্থ পশু চিনার জন্য আমরা তাকে কিছুটা কাটাহাটি করে নিতে পারি। পাশাপাশি সুস্থ পশুর দেখবেন যে একটু লক্ষ্য করেন পায়খানা প্রস্রাব করবে একটু সময় দিলে, এবং যেটা মনে রাখতে হবে অন্ধ পঙ্গু দাক্ষিণ পশু কোরবানির যোগ্য নয়, এবং কোরবানির জন্য গরুর বয়স 2 বছর বা তার অধিক, ছাগল এবং ভেড়ার বয়স 1 বছর বা তার অধিক, এবং ওটের ক্ষেত্রে 5 বছর বা তার অধিক হতে হবে।
1: আচ্ছা, এ তো গেল চেনার উপায়গুলো। এবারে যদি জানতে চাই যে কোরবানির জন্য পশু ক্রয়ের পর আমাদের কি কি করতে হবে?
2: পশু ক্রয় করার পর যত সম্ভব কম হাঁটিয়ে সম্ভব গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতে হবে। আসার পর যদি গরমকাল হয় তাহলে পশুকে গোসল করানো সবচেয়ে ভালো, এবং পশুকে বাড়িতে নিয়ে এসে প্রথমেই 3-5 লিটার পানিতে যথাযথভাবে স্যালাইন মেশানো পানি খাওয়াতে হবে। আর যদি আমরা পেট ফাঁপা বা বদ্ধ জমে এই জন্য লক্ষণ দেখি তাহলে 1 কেজি পানিতে 100 গ্রাম কাবার সোডা মিশিয়ে খাওয়াতে হবে, এবং কোরবানির আগের দিন পর্যন্ত পশুকে বাড়িতে রাখার জন্য একটা দাঁড়ানোর জন্য তার জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করতে হবে, না হলে পশুর মাংসের গুণগত মান হ্রাস পাবে। এবং পশুকে প্রতিদিন গোসল করাতে হবে, সময় মতো দানাদার খাদ্য দিতে হবে এবং কর এবং ঘাস দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এই জিনিসগুলো আমাদের কোরবানির দিন পর্যন্ত লক্ষ্য রাখতে হবে।
1: এই পশু কোরবানির সময় কোনগুলো আসলে বিষয়ে আমাদের খেয়াল করতে হবে?
2: হ্যাঁ, পশু যখন আমরা কোরবানি করব কোরবানির 12 ঘন্টা পূর্বে পশুকে পানি ব্যতীত কোন ধরনের খাদ্য দেওয়া যাবে না। বিশেষ করে সর্বোচ্চ দামে দিতে হয় শুধু কর এবং পানি খেতে দিতে পারবো, কিন্তু কোন দানাদার খাদ্য দেওয়া যাবে না। এবং কোরবানির দিন সকালে কিছু খাওয়ানো যাবে না, শুধুমাত্র পরিষ্কার বিশুদ্ধ পানি খাওয়ানো যাবে, এবং যথাসম্ভব পরিষ্কার জায়গায় পশুকে জবাই করতে হবে এবং ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, এবং পশু যাতে কম কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং পশুর ভালো চামড়া পাওয়ার জন্য জবাইয়ের পূর্বে গোসল করাতে হবে, এবং চামড়া সারিয়ে পরিমাণ মতো বিশেষ করে আমরা বলি প্রতি কেজিতে 200 গ্রাম লবণ মিশিয়ে দিতে হবে, এবং চামড়াটা দ্রুত বিক্রয় কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সেখানে পশু কোরবানি করা যাবে না, সরকার কর্তৃক নির্ধারিত স্থানে জবাই করতে হবে, এবং পশুর রক্ত, মলমূত্র এবং বুজ্য অবশ্যই মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে, এবং পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে
1: হবে। আমরা তো অনেকেই কোরবানি দিব, সকলের উপকার হবে আজকের আলোচনা থেকে। অনেক ধন্যবাদ।
2: অনেক ধন্যবাদ সবাইকে।

0: এইটা কোনো কথা হইল? রহিম ভাই আর ছেলে পাইল না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ের বিয়া দিব।
1: নিজে নিজে কি কথা বলো?
0: কেন তুমি শোনো নাই? রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
1: হ্যাঁ শুনছি, তাতে খারাপ কি হইল?
0: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি? সে একটা ভেড়া পালক।
1: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক গরু পালক যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিই, তাতে আমাগো সমস্যা কি?
0: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য? আমি বলতেছি ইজ্জতের কথা।
1: ইজ্জত গেল কেমনে?
0: সে যদি তোমার আত্মীয় না হইতো আমার কোনো কথাই ছিল না। সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
1: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
0: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাবো না ওই বিয়াতে।
1: কিন্তু আমার যাই তৈব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
0: না আমি যাবো না।
1: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলবো, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো, চলো রহিম রে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
2: শুনছ
3: কি?
2: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়ল?
3: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
2: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইত, কিন্তু চাকরি না করিয়া ভেড়া পালতে গেল।
3: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
1: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
3: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযন্ত করতেছি।
2: অন্য কি কাজ করবেন আবার?
3: আমি ঠিক করছি আমগো মাইয়া রায় মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করব। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালমু।
2: হ্যাঁ কি বললাম, তুমিও ভেড়া পালবা?
1: রহিম এমনিতেই নানান কথা হইতেছে, তুই আবার?
3: আরে ভেড়ার সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না, রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট করিয়া ছেলেটা লেখাপড়া করছে।
2: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারত।
3: হ কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
2: হ সেটা অনেক ভালো কাজ।
3: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
1: এই রহিম রহিম তাহলে একটু বুঝাই কয় দেখি।
3: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
2: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
3: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো এক লগে পালন করা যায়, আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে, ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
2: ভেড়া তো চাইলে অনেক উপকারী প্রাণী।
3: ভেড়া পালন আর্থিক ভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগত ভাবে ঘুরা বেড়ায়। শোনো ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
1: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
3: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে আমগো মাইয়া রায়মার বিয়া ঠিক করছি।
2: ভাইয়ের কথা শুনে বুঝলাম তিনি ঠিক কাজটাই করছেন। হ্যাঁ এখন কি তুমিও শুরু করবা নাকি? তারা দুই ভাই শুরু করব, আমরা বৈশা থাকলে খারাপ দেখাইব না? তাহলে চলো বলি, ভেড়া পালনে বেশি লাভ, আশো করি ভেড়ার আবার।
4: তাহলে তো ভেড়া আমাদের পালন করতে
2: হয়,
4: লাভের উপর লাভ। হ্যাঁ, তো যাই হোক, আর কিন্তু সময় নাই। এই আমার গ্রামে গঞ্জে কিন্তু শহর থেকে লোকজন আসবি, নি আত্মীয় স্বজন আসবি, সাবধান। বাচ্চা কাচ্চা যাতে পুকুরের পাড়ে টাড়ে না যায় সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনার এলাকাও তো নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজন আসবে, আপনিও খেয়াল রাখবেন। কিন্তু ছোট মিয়া, তোমার আত্মীয় স্বজন কিন্তু আসতেছে, সাবধান। হ্যাঁ, তো আর কিন্তু কথা বলার সময় নেই। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আজ এ পর্যন্তই। আর অনুষ্ঠান এই আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরু বিলাস রায়। তো চলো উঠা যাক, পিঠে কয়টা নেয়াও হাতে।

0: এখন সময় সন্ধ্যে 7:30। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মধুমাস জ্যৈষ্ঠের সুরভিত সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চতুর্থ পালার আয়োজনে।
1: এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা কজন: শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, জিনাত আক্তার, স্বপন কুমার হালদার, মাহমুদা আক্তার রাখি এবং জান্নাতুল ফেরদৌসি লিসা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়েদ।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। দুর্বারের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মিঠু সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার খন্দকার ওয়াহিদুল আলম, আর সুর করেছেন কাজী দিলওয়ার হোসেন।

প্রিয় সৈনিক ভাই ও বোনেরা, মেঠোসুরের এবারের শিল্পী মনির হোসেন, গীতিকার রুনা লায়লা এবং সুর করেছেন আব্দুল্লাহ খান।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠুসুর। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন শেফালী সরগম, কথা লিখেছেন প্রজিৎ ঘোষ, সুর করেছেন আলী আফতাব লনি। তোমার বাঁশির সুরে আমার এমন উদাস হয়ে যায়, শুনুন এই গানটি।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী রাবেয়া আক্তার সেতু, গান লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান আর সুর দিয়েছেন দীপক কুমার দেব।

সোনের ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের আয়োজন মেঠো সুর। এবারে শিল্পী মোহাম্মদ গোলাম মোস্তফা, গীতিকার হেলাল উদ্দিন আহমেদ, গানে সুর দিয়েছেন শাহিন সর্দার।

0: সৈনিক ভাই বোনেরা এই গানটির সঙ্গে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠুসুর।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম।
1: বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। গতরাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত খেলায় অ্যাস্টন ভিলা 3-0 গোলে ফ্রিবুর্গকে হারিয়ে দীর্ঘ 30 বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে ইংলিশ এই ক্লাবটি। বিজয়ী দলের ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স একটি করে গোল করেন। 1995-96 মৌসুমে ইংলিশ লীগ কাপ জয়ের পর এটাই অ্যাস্টন ভিলার প্রথম বড় শিরোপা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আগামী 30 মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্সের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে খেলবে। আগামী শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও এর আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের আবাহনী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স, ব্রাদার্স ইউনিয়নের এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা লেপার্সের মোকাবেলা করবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 খেলা থেকে 10 পয়েন্ট লাভ করে তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সমান সংখ্যক খেলা থেকে 10 নিয়ে দ্বিতীয় এবং আবাহনী লিমিটেড 8 পয়েন্ট লাভ করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই লাফবোরোতে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতোমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 পরিচালক পদে ভোট গ্রহণ হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশগ্রহণ করছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ ও শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
0: বাংলাদেশ বেতার, তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: জীবনের প্রতিটি স্তরে সচেতনতা, সুস্থতা আর ভালোবাসাই গড়ে তোলে একটি পরিপূর্ণ পরিবার। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসারে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন কিছু বিষয় তুলে ধরব যা আমাদের জীবনে আনবে শান্তি ও স্বস্তি, যা আমাদের পরিবারকে করে তুলতে পারে আরও সুস্থ, সুশৃঙ্খল ও সুখী। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, সুখী সংসার অনুষ্ঠান আমাদের অনেক কিছু শেখায়। নিজের শরীরের যত্ন, পুষ্টি বিষয়ক নানা নির্দেশনা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, কিশোর কিশোরীর সমস্যা এবং সমাধান, সমাজের প্রতি দায়িত্ব ইত্যাদি। জানলে বাঁচা যায়, জানলেই সচেতন থাকা যায়, এই ভাবনায় আমরা আছি আপনাদের পাশে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। আজ শুনব বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান। চলুন তবে শুনে আসি।
2: ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসর ভিত্তিক সুখী পরিবার অনুষ্ঠান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদ আছেন। বলো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন। হ্যাঁ সুলতানবাবু, কি অবস্থা তোমার, মুচকি মুচকি হাসি কেন? হ্যাঁ এই তো বলো ভাই, ও বাসা থেকে না সুলতানবাবু, জরুরি কোন কাজে আসতে গেলেই কিন্তু জ্যামে পড়ে যায়। আবার কি বলে, চাকা
3: পাঞ্চার করে গেল
2: পাঞ্চার
4: যাবে না কেন? তোমার সিট হলো দুইটা নিচে পাঁচজন,
3: দুইটা পাদানে তুলেছে, দুইটা রিস্কালার পাশে বসেছে একটা, আর কোলে নিয়েছে দুইটা।
2: আর তুমি কোলে নাও নি একটা?
3: না
2: আমি তো আমি বলছি যে সবার কোলে কোলে একটা বার, অর্থাৎ অধিক জনসংখ্যা হলে যা হয়। অধিক জনসংখ্যা একই অবস্থা, অধিক জনসংখ্যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করে থাকে। তাহলে কি হচ্ছে, এই জন্মহার যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে কি হবে, দিনে দিনে জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং এই জনসংখ্যা বৃদ্ধির জন্য কি কারণটা দায়ী সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম কারণ হচ্ছে যে মানুষের সচেতনতার অভাব, বিভিন্ন কুসংস্কার, ধর্মীয় গোরামি, এসব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা করতে হবে এবং জনসংখ্যাকে কমাতে হলে পরিবারকে আগে ছোট রাখতে হবে।
4: পরিবার যখন
2: হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে, পরিবার যখন ছোট হবে তখন ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের দেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারলে সেটা কিন্তু ফল অনেক ভালো। কারণ একটি দেশের দক্ষ জনশক্তি হচ্ছে সেই দেশের উন্নয়নের চালিকা শক্তি। কারিগরি শিক্ষাটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা জানি যে যখনই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে তখন মানুষের জীবন মানও অনেক বেশি উন্নত হবে। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হয়েছে, এখনো সেই পুরনো ধ্যান ধারণা না যে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা নিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তবেই জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে বলা ভাই, আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ

0: বলবেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন
1: আমরা শুনি।
2: জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আজ স্বীকৃত। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ ও জীবনযাত্রার মানের জন্য হুমকি স্বরূপ। উন্নত বিশ্বে জনসংখ্যা স্থিতিশীল থাকলেও উন্নয়নশীল দেশে তা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ ছাড়া বিশ্ববাসীর সম্মুখে অপর গুরুত্বপূর্ণ যে সমস্যা তা হচ্ছে জনসংখ্যাস্ফীতি। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনসংখ্যাবহুল দেশ। এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। সর্বশেষ 1911 সালের জনসুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল 14,40,43,697 জন। এই রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্বের হার 1,119 জন। এ থেকেই প্রতীয়মান হয় যে 1,47,610 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে আয়তনের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। এই ক্রমবর্ধিষ্ণ জনসংখ্যা অচিরেই সৃষ্টি করবে নানা সমস্যা। খাদ্য পানীয় জলের অভাব, বাসস্থানের অপর্যাপ্ততা, পরিবেশ দূষণ, অর্থনৈতিক মন্দা সহ নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবে মানুষ। আর তাই একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার সহ গবেষক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সমাজ সংস্কারকরা বেশ কিছু সমস্যাকে জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করেছেন, যেগুলোকে প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক কারণরূপে শ্রেণীবিভক্ত করা যায়। জনসংখ্যা বৃদ্ধির এই সমস্ত কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নানা ধরনের সামাজিক ধ্যান ধারণার প্রভাব। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও রীতিনীতি আমাদের জীবনাচরণকে প্রভাবিত করে। সমাজের এই সমস্ত পূর্ব সংস্কার ও ধ্যান ধারণা জনসংখ্যা বৃদ্ধির হারকেও করে বেগবান। যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষই মনে করেন যে পুত্র সন্তান হচ্ছে বংশগতির বাহক, তাই পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেক দম্পতি, এমনকি অনেক শিক্ষিত ব্যক্তিরাও একের পর এক সন্তান জন্মদানে আগ্রহী হন। পুত্র সন্তান না হওয়া পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে। ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অনেকেই বলে থাকেন যে জন্ম দিয়েছেন আল্লাহ, রিজিকও দেবেন আল্লাহ, তাই কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি তারা গ্রহণ করেন না। ফলশ্রুতিতে দেখা যায় যে এসব পরিবারের সন্তানের সংখ্যাও অনেক বেশি। আমাদের দেশে মেয়ে শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়া জনসংখ্যা বৃদ্ধির আরেকটি উল্লেখযোগ্য কারণ। এদেশে কন্যা সন্তানরা বয়সন্ধিকালে পৌঁছালে বা তার আগেই তাদের বিয়ে দেবার জন্য বাবা মারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বয়স বেশি হলে মেয়ের আর বিয়ে হবে না এমন সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই তারা অল্প বয়সে কন্যা সন্তানের শিশু বিবাহ সম্পন্ন করেন। অল্প বয়সে বিয়ে হয়ে যাবার ফলে এই সমস্ত মেয়েরা মা হবার উপযুক্ত বয়সের আগেই সন্তান জন্ম দেয়, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিনষ্টের পাশাপাশি অধিক সংখ্যক জনসংখ্যা তৈরিতেও ভূমিকা রাখে। সুতরাং আমাদের উচিত এসব সামাজিক ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে ছোট পরিবার গঠন করা, যা আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হারকেও নিয়ন্ত্রণ করবে। ফলশ্রুতিতে এদেশের কাম্য জনসংখ্যা পরিণত হবে দক্ষ জনশক্তিতে, যা পরিণামে এদেশকে করবে উন্নত ও সমৃদ্ধ।
0: হ্যাঁ প্রিয় শ্রোতাবন্ধু, এতক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন এ বিষয় নিয়ে বললেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
3: আরে ওর তো ঠিক কথাই কইছে, একটা পরিবার যদি ছোট করতে হয় তাহলে আমার আগে সন্তান লেওয়া লাগবে কম।
4: আরে দেশে আগামীর কথা ভাবতে হবে, আমার দেশকে আগাই নিয়ে যেতে হলে আগে দেশের কথা ভাবতে হবে, দশের কথা ভাবতে হবে।
3: আরে আগে পরিবারের কথাই ভাবো, তোমার যদি আমার যদি পাঁচটা চাওয়াল হয় তাহলে আমি কি করে খাওয়াবো?
4: আমার এতটুকু জায়গার মধ্যে ভাগাভাগি হলে ভালোবাসা ভাগাভাগি মেনে নেওয়া যায় না কোথায়? মানুষ মেনে নিতে পারে জায়গা জমি কি করে ভাগাভাগি হলে মানুষ মেনে নিবে বলেন? একটুক না জায়গা ওর মধ্যে যদি চারটা পাঁচটা ছেলে পেলি দিয়ে দেয় তাহলে ভাগ হইতে হইতে মনে করেন থাকারই জায়গা থাকবে না। কথায় আছে চায়ে বিস্কুট টাইমে না তিললে বিস্কুট যায় ভুলে, সারা জীবন কাইতে হয়েছে তা ছোট্ট একটা ভুলে। বলি জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন তাহলে দেশে হবে সব সমস্যার সমাধান। আজকে কিন্তু টাইম হয়েছে ভাই শুনবো জনসংখ্যার একটা।

0: মুশারে ঢিলে গেছি গানের মধ্যে, মনে করো গান শুনে করে জানটা ভরে গেল। আসলে গান নাগে ভাই, এগুলো হচ্ছে আমাদের জীবনের
1: কথা, জীবনের কথা, গান তো জীবনের কথাই কবি।
2: গানে হচ্ছে এই গানের কথাগুলো আমাদেরকে মনে
0: রাখতে
2: হবে, আমাদের সুলতানবাবু যে কথাটি বললো যে মাথায় রাখতে হবে, অন্তরে রাখতে হবে, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে, ছেলে হোক মেয়ে হোক দুয়ের অধিক নয়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধু, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন, এই শুভকামনা রইল।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এমন কিছু কথা, এমন কিছু পরিবেশনা যেগুলো আমাদের সংসারকে করে তুলতে পারে আরও সুস্থ, আরও সুন্দর। পরিবারের শান্তি, পুষ্টি, স্বাস্থ্য, এইসব বিষয় নিয়ে সচেতন থাকলেই গড়া যায় সুখী সমাজ। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলব সচেতনতার কথাগুলো। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সচেতনতা এবং প্রতিরোধী ডেঙ্গু মোকাবিলার প্রধান উপায় ফুলদানি, টায়ার, ডাবের খোসা, কৌটা বা যে কোনো জায়গায় পানি জমতে দেবেন না। দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি ফেলে দিন এবং পাত্র পরিষ্কার করুন। শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করুন যাতে মশা কামড়াতে না পারে। ঘরে ও আশপাশে নিয়মিত মশানাশক স্প্রে ব্যবহার করুন। জানাব অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। মিরপুরের শিশু রামিসা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ। গণমাধ্যম কমিশনের গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফিরতি যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হল আজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রয়েছে নির্বাচন কমিশনের, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিউবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। এবং ইউরোপা চ্যাম্পিয়ন লিগে ফ্রাইবুর্গকে হারিয়ে শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, স্কুল ছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা হবে। আজ রাজধানীতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রামিসা হত্যা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ সব ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আসছে।
2: আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এক্ষেত্রে আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।
0: সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার সারা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি ও সুরক্ষার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সবকিছু করছে। তিনি বলেন, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান সহ যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা প্রতিরোধে তাদের কার্যক্রম জোরদার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনি প্রক্রিয়া ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি আরও বলেন, বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী বলেন,
3: আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি।
0: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ধর্ষণের নিন্দা জানিয়ে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পোস্টে তিনি ধর্ষণকে নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। পোস্টে এলডিআরডি মন্ত্রী আরও উল্লেখ করেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এর বিরুদ্ধে প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। তিনি পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন সহ প্রতিটি নাগরিককে এগিয়ে আসার এবং ছেলেমেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করার উপরও গুরুত্ব আরোপ করে সকলকে পরিবর্তনের এই সংগ্রামে সামিল হবার আহ্বান জানান। রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন। আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ সময় তিনি সরকার রামিসার পরিবারের পাশে রয়েছে বলে জানান। হামের প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে ডেঙ্গুর মতো হামও এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অতীতে হাম থাকলেও বর্তমান সময়ে এর ভয়াবহতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতিমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে সারা কুক মন্ত্রীকে যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনস অফকমের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলিও আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দেশের জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিশনের সদস্যরা জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠকে উল্লেখ করা হয়, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ দেওয়া হয়েছিল তার অনেক বিষয়ই কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর মতামত ও পরামর্শও প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। কমিশনের সদস্যরা বিশেষভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার ও কার্যকর বাস্তবায়নের জন্য স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানোর অনুরোধ জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী কমিশনের সদস্যদের জানান, সরকার পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। আজ থেকে পবিত্র ঈদ উল আজহার ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে মিলছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট কিনতে পারছেন যাত্রীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের 31 মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন। রেলওয়ে জানিয়েছে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা একবারে সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন, তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে। রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী 22 মে বিক্রি করা হবে 1 জুনের টিকিট, 23 মে পাওয়া যাবে 2 জুনের টিকিট, 24 মে মিলবে 3 জুনের টিকিট এবং 25 মে বিক্রি হবে 4 জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। এর আগে গত 13 মে ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন 23 মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে 14 মে, 24 মে, 15 মে, 25 মে, 16 মে, 26 মে এবং 27 মে এবং 17 মে, 27 মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এদিকে ঈদ উপলক্ষে কেনার টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল, বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নগর জুড়ে বানানো হয়েছে টহল কার্যক্রম ও নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: আসন্ন পবিত্র ঈদ উল আজহা ঘিরে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঈদকে কেন্দ্র করে কোন ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উস্কানি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
6: আসন্ন ঈদ উল আজহা, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
5: ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
6: অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
5: ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালিয়াত চক্র ঠেকাতে ডিবি সহ থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সঙ্গে ক্যানভা K12 এডুকেশন এর গ্লোবাল লিড অ্যান্ডি শর নেতৃত্বাধীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম 2026 সাইডলাইনে গতকাল লন্ডনের কুইন এলিজাবেথ 2 সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্যানভা কর্মকর্তারা ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, শ্রেণীকক্ষে সম্পৃক্ততা বাড়ানো ও ভিজুয়াল যোগাযোগ উন্নত করার মাধ্যমে ক্যানভার শিক্ষা সেবা কিভাবে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্বমানের উপযোগী করে তুলতে সহায়তা করতে পারে সে বিষয়ে বিস্তারিত অবহিত করেন। এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার একটি বিশদ পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সৃজনশীল, প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে দেশের কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে আমসহ বাংলাদেশি ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদান স্বরূপ চারজন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর বিধায় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসিরউদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা কমিশনের রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এই প্রতিবেদন প্রণয়ন করে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি কর্তব্য নয় বরং মানবতার প্রতি এক বড় দায়িত্ব মনে করে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গতকাল মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোন পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে একথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও কার্যকর শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে নারী শান্তি ও নিরাপত্তা কর্মসূচির উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন। বুধবারের তুলনায় হামে মৃত্যু সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ। এদিকে ঈদকে সামনে রেখে বাতিল করা হয়েছে হামের টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীদের ছুটি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: গেল ২০ এপ্রিল থেকে শুরু হওয়া হামের টিকাদান কর্মসূচি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন। এ সময় টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও জানান তিনি।
9: ২০ তারিখে আমাদের হামের যে ক্যাম্পেইনিং আমরা করতেছিলাম ভ্যাকসিনের, এটা বিগত হয়েছে। বাই দিস টাইম আমরা ১০৪% টার্গেটের উপরে আমরা অ্যাচিভ করেছি। টার্গেটের বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দিস। আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে আমরা বারবারই সকল সিভিল সার্জন ডাইরেক্টর সুপারিন্টেন্ডেন্ট জানিয়ে দিয়ে যেটা বন্ধ হবে না, বাট আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি বলারও আমাদের দরকার নেই, বাট ইট উইল কন্টিনিউ।
8: একটি শিশু যেন হামের টিকা থেকে বাদ না যায় সেই লক্ষ্যে ঈদেও টিকা ক্যাম্পেইনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
9: আমরা প্রত্যেকটা এলাকায় আমরা মাইকিং করেছি, যে এলাকায় মাইক পাওয়া যায় না, যারা খরচ দিতে পারে না, বোমা মারে, টিনের বোমা দিয়ে বলে, আমরা খুঁজে খুঁজে বাচ্চাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। আজ থেকে কন্টিনিউ করবো এবং ঈদের ছুটি ব্যতীত, ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেকের ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে।
8: এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫১ জন সংক্রমক ব্যক্তি হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন কিউবার সাবেক নেতা রাউল ক্যাস্ত্রোকে হত্যার দায়ে অভিযুক্ত করার পর চীন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটিকে সমর্থন করেছে এবং দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার দুটি বিমান ভূপাতিত করা সহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার সাবেক নেতা রাউল ক্যাস্ত্রোকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের ৩ জন নাগরিক সহ ৪ জনকে হত্যার দায়ে রাউল ক্যাস্ত্রো সহ অপর ৫ জনের বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়। ৯৪ বছর বয়সে ক্যাস্ত্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তিনি বিশ্বজুড়ে নিন্দার সম্মুখীন হন। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াস ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেন। তেহরান প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর ব্যাপারে ওয়াশিংটনের সর্বশেষ প্রতিক্রিয়া পর্যালোচনা করছে বলে জানানোর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তেহরানের কাছ থেকে যথাযথ জবাবের জন্য কয়েকদিন অপেক্ষা করবেন, তবে তিনি ইরানে ফের হামলা শুরু করতেও প্রস্তুত রয়েছেন। খেলার খবর ফুটবল। ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। গতরাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত খেলায় অ্যাস্টন ভিলা 3-0 গোলে ফ্রাইবার্গকে হারিয়ে দীর্ঘ 30 বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে ইংলিশ এই ক্লাবটি। বিজয়ী দলের ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েনদিয়া ও মর্গান রজার্স একটি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ। গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ফিরতি যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হল আজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রয়েছে নির্বাচন কমিশনের, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিউবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। এবং ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাইবার্গকে হারিয়ে শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। খবর শেষ হল।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি ফারহানা খান রনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে বাংলাদেশ সিরিজে হোয়াইট ওয়াশ নিশ্চিত করেছে। এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিকতা বজায় রাখা সবসময় কঠিন, বিশেষ করে পাকিস্তানের মতো অভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু সিলেটের মাটিতে বাংলাদেশ দল যে আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দলগত সমন্বয়ের পরিচয় দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং জাতীয় গৌরবের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশের ব্যাটাররা নিজেদের প্রথম ইনিংসে মাত্র 278 রান সংগ্রহ করে, যার সিংহভাগ 126 রান আসে লিটন দাসের ব্যাট থেকে। পরে অবশ্য বাংলাদেশের বোলাররা, বিশেষ করে নাহিদ রানা ও তাইজুল ইসলাম, শুরু থেকেই পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে রাখে। নিজেদের প্রথম ইনিংসে তুলনামূলকভাবে কম রান করলেও বাংলাদেশের পেস ও স্পিন বোলিং আক্রমণ পাকিস্তানকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে দেয়নি। মাত্র 232 রানে সফরকারীরা অলআউট হয়ে গেলে প্রথম ইনিংসে 46 রানের মামুলি লিড পায় বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার সঙ্গে খেলেছেন, বিশেষ করে প্রথম ও নিচের সারির ব্যাটসম্যানদের অবদান ছিল উল্লেখযোগ্য। মুশফিকুর রহিমের 137 রানের অবদানে শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে 400-এর বেশি রানের লক্ষ্য দাঁড় করায়। জয়ের জন্য 437 রানের লক্ষ্যে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায়। বাংলাদেশের স্পিনার ও পেসাররা মিলিতভাবে আক্রমণ চালিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আফকে ভেঙে তছনছ করে দেন। তাইজুর প্রথম ইনিংসে 3টি ও দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নেয়। শেষ পর্যন্ত সফরকারীরা রিজওয়ানের দৃঢ়তায় 358 রানে পৌঁছাতে পারলেও হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারেনি। ফলে 78 রানের ব্যবধানের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে 2-0 সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। লিটন ম্যাচ সেরা এবং মুশফিক সিরিজ সেরা হন। মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশ সফরকারী পাকিস্তানকে 104 রানে পরাজিত করে। এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসে সঞ্চার করেছে। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সংগ্রাম করতে হয়েছে, অনেক সময় জয় আসলেও ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। কিন্তু পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা 2 টেস্টে জয় পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বিরল ঘটনা। অতীতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় পাওয়া কঠিন ছিল, কিন্তু এবার বাংলাদেশ শুধু জয়ই পায়নি বরং সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। এটি নিঃসন্দেহে প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে উন্নতি ঘটেছে। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন বার্তা এই অর্জনকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে। দেশের মানুষ এই জয়কে জাতীয় গৌরব হিসাবে গ্রহণ করেছে আর ক্রিকেটারদের জন্য এটি হবে নতুন অনুপ্রেরণার উৎস। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিউজিয়াম বয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানমালায় এখন রয়েছে একটি দেশের গান। দ্বৈতকণ্ঠে গেয়েছেন মুর্শিদা খানম নাহিদ এবং নাহিদ সুলতানা, গীতিকার মোখলেসুর রহমান বাবলু।

0: দেশের গানটি শুনলেন মুর্শিদা খানম নাহিদ এবং নাহিদ সুলতানার কণ্ঠে।
1: শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথে শেষ হয়ে এলো মিডিয়াম ওয়েভের সমস্ত আয়োজন। শেষ করছি আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। এখন থেকে আপনারা অনুষ্ঠান শুনবেন FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান শোনান আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে।
0: বাংলাদেশ বেতার খুলনা, একটু পরেই NSK যাব।

0: মিলে করে শোনানো হলো।
1: এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান সমবেত কণ্ঠে।

0: দেশের গানটি শুনলেন।
1: গানটি লিখেছেন মোল্লা আবুল বাশার, শুনলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বেলা 2:30 প্রচারিত হবে নাটক মোহমুক্তি, রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা নাসির জবেদ। পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর সকাল 8:30 এবং সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30। বেলা 1:05

বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বিতার বিবরণী সন্ধে ছটা বেজে দশ মিনিটে। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সকাল আটটা বেজে পনেরো মিনিটে, দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে, সন্ধে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে, রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং রাত নটা বেজে কুড়ি মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল নটা বেজে পাঁচ মিনিটে। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে। আল্লাপাকের শানে হামদ ও নাতি রসুল প্রচারিত হবে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে, দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে, বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে, বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে। এছাড়া এফএম ব্যান্ড আঠাশি দশমিক আট মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাবাতে কালামে পাক ও বাংলায় তরজমা।

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: শ্রোতা বন্ধুরা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তর্জমার পর শেষ হয়ে গেল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ডে প্রচারিত আমাদের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন এবং এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিপলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।